আকাশবাণী শিলচর, আজ 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26ই মে 2026 খ্রিস্টাব্দ, আজ মঙ্গলবার। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে।

প্রতিদিন প্রতি কাজে ঈশ্বরের কাছে পথের দিকে আমাদের চোখ খুলিয়া দিবার জন্য বলিতে হইবে, আর সেই পথে চলিতে হইবে। শান্তিকামী ও শান্তির অনুরাগী হিসাবে স্বাধীনতা পুনরুদ্ধারের কাজে অকুণ্ঠ নিষ্ঠা ভরে অহিংসার প্রয়োগই আমার কাজ। আর এই পথে যদি ভারত সফল হয়, তবে জগতের শান্তিকল্পে তাহার অবদানই হইবে শ্রেষ্ঠ। নিষ্ক্রিয় প্রতিরোধ বহুমুখী তরবারির মতো যে কোনোভাবে তাহার প্রয়োগ চলে। যে ইহার প্রয়োগ করে সে আশীর্বাদ লাভ করে, আবার যাহার উপর প্রযুক্ত হয় তাহাকেও ধন্য করে। বিন্দুমাত্র রক্তপাত না করিয়া ইহা সুদূরব্যাপী কল্যাণ সাধন করে। এই তরবারিতে মরিচিকা ধরে না, ইহাকে কেহ চুরি করিতে পারে না। অহিংস আইন অমান্য আন্তরিকতাপূর্ণ শ্রদ্ধাশীল সংযত হইবে, কখনো উদ্ধত হইবে না। কোন সুচিন্তিত আদর্শের জন্য এই অসহযোগ করিতে হইবে খামখেয়ালির বসে নয়। সর্বোপরি ইহাতে বিদ্বেষ বা অশুভ কামনা থাকিবে না।

উর্দু বাংলা অনুষ্ঠানে এতক্ষণ মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটি গিয়েছেন ইন্দ্রাণী সেন।

বিরতিমূলক গানের অনুষ্ঠান বন্দনা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন খেতে খামারে

কৃষক বন্ধুরা, মুখী কচু কন্দ জাতীয় ফসল, যত্ন নিয়ে এই চাষ করলে ফলন পাওয়া যায় যথেষ্ট ভালো। এই ফসল কন্দ জাতীয় হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে ফসল তুলতে না পারলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। বাজারে চাহিদা বুঝে ইচ্ছে মতো তোলা যায়। গ্রামগঞ্জ, শহর, নগর সর্বত্রই এই ফসলের ব্যাপক চাহিদা থাকায় বাজার দর থাকে সবসময় ভালো। তাই অন্যান্য ফসলের তুলনায় এই অর্থকরী ফসল চাষে বর্তমানে বেশ লাভের মুখ দেখা সম্ভব। এই ধরনের ফসলে বীজের আকৃতির উপর বীজের পরিমাণ নির্ভর করে। কন্দ যদি ছোট হয় তাহলে বিঘা প্রতি 80 থেকে 100 কেজি বীজ লাগবে। কন্দ বড় হলে বীজের পরিমাণ একটু বেশি লেগে যাবে। এই ফসলের কন্দ পচা রোগ ঠেকাতে বীজ লাগানোর আগে বীজ শোধন করা খুব জরুরি। প্রতি লিটার জলের সঙ্গে 1 গ্রাম ব্যাভিস্টিন মিশিয়ে কোনো পাত্রে রেখে তার মধ্যে কন্দ কিছুক্ষণ ভিজিয়ে ছায়া জায়গায় শুকিয়ে নিতে হবে। কৃষক বন্ধুরা, জল নিকাশি ব্যবস্থা ভালো আছে এমন উঁচু বা মাঝারি উঁচু জমিতে এই চাষ করতে হবে। বেলে কিংবা বেলে দোআঁশ মাটিতে এই ফসল ভালো ফলন দেয়। আলুর মতোই এই ফসল মাটির নিচে হয়, তাই জমির মাটি ঝুরঝুরে করে নেওয়া প্রয়োজন। 3 থেকে 4 বার গভীর করে মাটিতে চাষ দিতে হবে। মাটিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দিয়ে তবেই জমি চাষ দেওয়া উচিত। বিঘা প্রতি 2 থেকে 3 টন জৈব বা কম্পোস্ট সার লাগবে। জীবাণু সার এজোফস জৈব সারের সঙ্গে মিশিয়ে দিন দুয়েক ছায়া জায়গায় রেখে বিকেলের দিকে জমিতে ছড়িয়ে দিতে পারলে ফলন ভালো হবার সম্ভাবনা থাকে। জীবাণু সার দেওয়ার 1 সপ্তাহ পরে রাসায়নিক সার দিতে হবে, তারপর বীজ লাগাতে হবে। মুখী কচুর কন্দ লাগাতে হবে 2 ফুট বাই 2 ফুট দূরত্বে। জমির মাটি সমান করে নিয়ে জমিতে সরু দড়ি অথবা সুতো ফেলে সারিবদ্ধভাবে 4 থেকে 5 সেন্টিমিটার গভীর নালা কাটতে হবে লাঙলের ফোলা অথবা অন্য কোনো যন্ত্র দিয়ে। তারপর ওই দূরত্বে শাবল বা নিড়ানি দিয়ে গর্ত করে সেখানে একটি করে কন্দ রেখে গর্তের কিংবা নালার উপর হালকা করে মাটি দিয়ে ঢেকে দেওয়া দরকার। চারা বের হয়ে যাওয়ার পর নিড়ানি নিয়ে ক্ষেতের আগাছা পরিষ্কার করা উচিত। জমিতে খুব বেশি আগাছা জন্মালে কোদাল দিয়ে হালকা করে কুপিয়ে দিলে আগাছা নষ্ট হয়ে যাবে। কৃষক বন্ধুরা, চারার বয়স মাসখানেক হয়ে গেলে চাপান সার দিয়ে গাছের গোড়ায় মাটি ধরানো প্রয়োজন। জমিতে রস না থাকলে মাটির অবস্থা বুঝে মাঝে মধ্যে সেচের যেমন প্রয়োজন হবে, তেমনি আগাছা জন্মালে সেগুলিও পরিষ্কার করে দিতে হবে। এই ফসলের অন্যতম রোগ হল কাণ্ড পচা, পাতা ধসা প্রভৃতি। এই রোগ হল ছত্রাক ঘটিত। মেনকোজেব জাতীয় ওষুধ প্রতি লিটার জলের সঙ্গে 2.5 গ্রাম মিশিয়ে গাছে ভালো করে ছিটিয়ে দিলে উপকার পাওয়া সম্ভব। অনেক সময় গাছে ব্যাপকভাবে জার পোকার আক্রমণ দেখা যায়। এই পোকারা গাছের পাতার এবং ডাঁটার রস খেয়ে গাছকে খুব দুর্বল করে দেয়। এই পোকাদের উপদ্রব ঠেকাতে প্রতি লিটার জলের সঙ্গে 2 মিলিলিটার রোগার অথবা মেটারেস্টক্স মিশিয়ে স্প্রে করতে হবে। সতর্কতার সঙ্গে চাষ করলে রোগ প্রতিরোধ অনেকটাই করা সম্ভব। কৃষক বন্ধুরা, আপনারা প্রয়োজনে অবশ্যই উপযুক্ত সার ও কীটনাশক প্রয়োগ করুন, তাহলে খুব ভালো ফসল পাওয়া কিন্তু সম্ভব। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গেও কথা বলা যেতে পারে।

খিদে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনলেন লোকগীতি, গেয়েছেন নীতা পুরকায়স্থ।

0: পরপর তিনখানি লোকগীতি শুনলেন, গিয়েছেন মিতা পুরকায়স্থ, আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহা

0: कहानियाँ सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड ग्रेस ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: অনুষ্ঠান পরিচিতি। আজ মঙ্গলবার, আজকের অনুষ্ঠান মালায় রয়েছে সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনে সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সৌরিন ঘোষাল সকাল 7:40, বেলা 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফোন ইন অনুষ্ঠানে। পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে ফোন করবেন 2627 নম্বরে। মৌটুসি সাহারায়ের কণ্ঠে নজরুলগীতি শুনবেন সকাল 8:40। বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধ্যে 6:15। সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে পণ্ডিত ভজন সাপুরীর সন্তুর বাদন শুনবেন। বাংলা ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শ্রাবন্তী মজুমদার। আমার কথা অনুষ্ঠানটি প্রচারিত হবে বেলা 11:30। এতে শুনবেন অঞ্জলি বর্মনের নিজের কথা। দুপুর 2:00 ও রাত 8:15 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের পরিবেশনায় ইলেকট্রিক গিটার বাদন। সুধীন দাসের কণ্ঠে ভজন শুনবেন দুপুর 2:30। বেলা 11:30 লোকগীতি শুনে যাবে মিতা পুরকায়স্থের কণ্ঠে। এছাড়া স্বর্ণালী আচার্যের পরিবেশনায় লোকগীতি শোনা যাবে বেলা 11:30 ও দুপুর 1:40 লোকগীতি শিল্পী অশোক রায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, দিবাসা অনুষ্ঠান বিকেল 5:35। রাত 10:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন পণ্ডিত রাজন সাজন মিশ্রের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ শুনবেন।
3: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা নিধি ঝাঃ। अथ वार्ताः। राष्ट्रपति पदासीना द्रौपदी मुर्मू ह्यः राष्ट्रपति भव

ছাব্বিশে মে 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। ১৭৩৯ সালে মোঘল সম্রাট মোহাম্মদ শাহ এবং ইরানের নাদির শাহর মধ্যে এক চুক্তির ফলে আফগানিস্তানে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় টুকরো হিসেবে। আজকের দিনে 1933 সালে আন্দামান সেলুলার জেলে রাজনৈতিক বন্দীদের সঙ্গে অমানবিক নির্যাতনের প্রতিবাদে আমরণ অনশন করে ময়মনসিংহের বীর সন্তান মোহন কিশোর নামদাস শহীদের মৃত্যুবরণ করেন। 1957 সালে ভারতে জনতা বীমা চালু হয় আজকের দিনে। এবারে আজকের প্রসঙ্গ। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার একটি রচনায় উল্লেখ করেছেন, কালবৈশাখীর ঝড় আসে, কিন্তু এক একটা ঝড় আসে তার চিহ্ন পৃথিবী বহন করে শত বছর পর্যন্ত। 250-300 বছরের চিহ্ন আমি দেখেছি। 250 বছর আগে মাঠের মধ্যে এক বিরাট বিশাল বটগাছ শিকড় শুদ্ধ নিয়ে এক কালবৈশাখীর ঝড়ে উল্টে উপড়ে পড়েছিল। গাছটার ডালপালা লোকে কেটে নিয়ে পোড়ালে তার চিহ্ন কেউ রাখেনি, কিন্তু যে গর্তটা হলো ও মাটি থেকে শিকড় ছিঁড়ে গাছটা উল্টানোর ফলে সেটা আয়তনে এবং গভীরতায় এমনই অসাধারণ যে গাছটার স্থলে যে ক্ষতির সৃষ্টি হলো সেটাকে চারিয়ে খেত করা গেল না, বাগান করাও গেল না। তার স্বাভাবিক দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা নিয়ে সে হল একটা ছোট বাঁধ। পুকুরটার নাম আজ ঝড়ের বাঁধ। ঝড়ের বাঁধে আজও জল থেকে কিংবা জল থাকে তা থেকে আজ সিঁচন হয়। কবি কাজী নজরুল ইসলাম সেই কালবৈশাখের ঝড়। শুধু সাহিত্য সঙ্গীতের ক্ষেত্রে নয়, বাঙালির সমগ্র জীবন ক্ষেত্রে। অচিন্ত কুমার সেনগুপ্ত তার জীবনীতে লিখেছেন, নাম দিয়েছেন জ্যৈষ্ঠের ঝড়। ঝড় যে তিনি তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের নবীন প্রাণের হৃদয় থেকে অবরুদ্ধ গান সেদিন তার কণ্ঠ দিয়েই বের হয়ে এসেছিল। সঙ্গীত ও কাব্যিক চেতনায় দেশগীত রচিত হয়েছিল। দেশাতীত ও কালাতীত চিরন্তন সংস্কৃতি ও সাধনার ক্ষেত্রে সিংহদুয়ার খুলে গিয়েছিলেন কবি নজরুল। রবীন্দ্রনাথ যখন সাহিত্য সংস্কৃতির মধ্যগগনে, তখনই নজরুলের যাত্রা শুরু। এর মধ্যে বাংলাদেশের মানুষ হঠাৎ করে নতুন সুরে শুনলেন নতুন গান। কে বিদেশি বন উদাসী বাঁশের বাঁশি বাজায় বনে, অসাম্প্রদায়িক কবির সৃষ্টিতেই মানুষ আবার শুনলেন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। সাম্যবাদী নজরুল, প্রেমের কবি নজরুল, এই দুই রূপের কবিসত্তার থেকেও অনেক বেশি বিদ্রোহী রূপ তিনি প্রকাশ করেছেন, প্রকাশ করেছেন বিপ্লবী রূপও, যেন আগ্নেয়গিরির নতুন উদ্গিরণ। তার সময়কালে বাংলার যৌবনের রূপটাই ছিল বিপ্লবী। বাংলাদেশের যুবক জীবনে সঞ্চিত অগ্নি জ্বালা কবির বিদ্রোহী সত্তায় প্রসারিত হয়ে উঠল। কবি নিজেকে নিঃশেষে রিক্ত করে জীবনের সবকিছুকে ঢেলে দিলেন মানুষের বুকে বুকে। তরুণ মনে নতুন উৎসাহের সঞ্চার হলো

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের অনুষ্ঠান। আজ 11 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ।

তিনি গিয়ে উঠলেন চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধা চল। মানুষের বুকের মধ্যে অবরুদ্ধ ক্ষোভ, আবেগ ও বেদনাকে একই সঙ্গে কবিতায় তুলে এনেছিলেন কবি নজরুল। বিদ্রোহী কবিতায় আমির মাধ্যমে এক অন্তঃসারিত সত্তাকে প্রকাশ করেছেন কবি। কবি ঘোষণা করেছেন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আবার অত্যাচার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবির আগামহীন সংগ্রামের কথাও ধরা পড়েছে বিদ্রোহী কবিতায়। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। বিপ্লবের জয়ধ্বনি শোষণ বঞ্চনার অবসান কামনায় প্রতিধ্বনিত হয়েছে আমার কৈফিয়ত কবিতায়ও। প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। হয়তো জীবনানন্দ ও রবীন্দ্রনাথের মতো শাশ্বত বাণীময় অমর কথ্য লেখার ক্ষমতাও ছিল নজরুলের, কিন্তু পরিবেশ ও পরিবর্তিত পরিস্থিতি তার কাব্যস্রোতে বাঁক নিল। তার কাব্য ও সাহিত্য জীবনের সবচেয়ে স্মরণীয় বছর 1922 সাল। ওই বছরের আগস্টে প্রকাশিত হল কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু। প্রথম প্রকাশেই চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এই পত্রিকাটি। ধূমকেতুকে স্বাগত জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, অলক্ষণের তিলক রেখা, রাতের জলে হোক না লেখা। 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন। আজ জন্মদিনে কবিগুরুর ভাষায় তার উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন। আমাদের বলতে ইচ্ছে হয়, চির যুবা তুই যে চিরজীবী, জীর্ণ করা সরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দিদার দিবি।

0: এখন গল্প পাঠ শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্প থেকে ধারাবাহিক পাঠ শোনানো হচ্ছে।
1: পুজুরি এক, উড়িয়া বামন, কলকাতা কর্পোরেশনের জলের কুলে ভোররাত্রে হোস পাইপ দিয়ে রাস্তায় জল দে, দুপুরে ওয়েলিংটন স্কোয়ারের পাশে একটি গাছের তলায় ভাগ্য গণনার ছক নিয়ে বসে, আর প্রতি শনিবার সন্ধ্যায় এখানে আসতে হয়। ঠাকুরটি তারে, ঠাকুরের মূর্তি বলতে কিছু নেই, বাজার থেকে একটা পাথরের শিল কিনে এনে লাল রঙের কাপড় জড়িয়ে খুব খানিকটা তেল সিঁদুর মাখিয়ে বসিয়ে রেখেছে এইখানে। কোষাকুষি, ঘণ্টা, শাঁখ ইত্যাদি পুজোর যাবতীয় উপকরণের ত্রুটি কিছু নেই। শনিবার দিন ওয়েলিংটনে তাকে দেখা যায় না। ফুলের মালায় আর বেলপাতায় শনি ঠাকুরের সর্পাঙ্গ ঢাকা দিয়ে সে এক বিচিত্র সজ্জায় ঠাকুরকেও সাজায়, নিজেও সাজে। কপালে মস্ত বড় সিঁদুরের ফোঁটা নেয়, ঘষা চন্দন দিয়ে নিজের বুকে হাতে মুখে তিলক কাটে, লাল রঙের পাটের ধুতি পরে সিল্কের উড়নি গায়ে দেয়। সেদিন বাতাসার ঠোঙাটি ভক্তি করে ঠাকুরের কাছে নামিয়ে দিয়ে পুজুরির পায়ের কাছে সষ্টাঙ্গ প্রণিপাত করে চোখ তুলে চাইতেই দেখে পূজারির পাশেই বসে আছে দাশু। দাশু আজ প্রথম কথা বললে মোহিনীর সঙ্গে। পুজুরিকে দেখিয়ে বললে, ইনি আমার মামা, কি জানতে চাইছে সে কথা? মোহিনী অন্যদিন হলে সেখানে যদি বা হাত জোড় করে কিছুক্ষণ বসত, সেদিন আর এতটুকু দেরি করলে না, তক্ষণই উঠে চলে গেল সেখান থেকে। দাশুর কথা শুনলে গা জ্বালা করে। শনি ঠাকুরের পুজোরে যেহেতু তার মামা হয়, ওই ইতর ছোঁড়াটাকে সেই জন্যই প্রশ্রয় দিতে হবে। পথের ধারে অমনি একটি শীতলার মন্দির, সবাই প্রণাম করছে। মোহিনীও থমকে থামল, রাস্তার উপর দাঁড়িয়ে হাত জোড় করে একটি প্রণাম করলে। দাশু উঠে এসেছে তার পিছু পিছু, ডাকলে মোহিনী। মোহিনীর কথা বলবার ইচ্ছা ছিল না, তবু বললে, কি? দাশু বললে, মামাকে বলে দিলাম তোমার নাম ধরে পুজো করে দেবে। তুমি তোমার নামটা বলোনি কেন মামাকে? না বলিনি, বলেই মোহিনী চলে যাচ্ছিল। দাশু বলল, দাঁড়াও না, আমার সঙ্গে দুটো কথাই না হয় বললে, আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি?
0: আসুন এবারে দেখে নেওয়া যাক বরাক উপত্যকা থেকে প্রকাশিত বাংলা খবরের কাগজগুলো আজ কি কি খবর পরিবেশন করেছে। গতকাল আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, এ নিয়েই আজ এখানকার খবরের কাগজগুলোতে প্রধান শিরোনাম করা হয়েছে। বার্তালিপি আটকলম শিরোনামে লিখেছে, এক ছাতায় দেওয়ানি বিধি, পেশ হল বিল। এর ঠিক নিজে পৃথক শিরোনামে বার্তালিপি হেডিং দিয়েছে, সম অধিকার ও সম ন্যায়ের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর। এছাড়া গতকাল আসাম বিধানসভার অধিবেশনে সর্বসম্মত প্রস্তাব নেওয়া হয়েছে, ডিলিমিটেশনের পরই 33% মহিলা সংরক্ষণ করা হবে। নববার্তা প্রসঙ্গে আজ প্রধান শিরোনাম, অতুল বরার হাতে বিধানসভায় পেশ ইউসিসি বিল, বিয়ে থেকে লিভ ইন, ব্যক্তিগত সম্পর্কেও নথির বাঁধন। এই পত্রিকায় আরও

ও রয়েছে আগামী 28শে মে ঈদুল আজহার ছুটি এবং 30,000 ডিটোনেটর সহ উমিয়াংয়ে ধরা পড়েছে ধলাইর দুজন। বার্তালিপি অ্যাঙ্কার খবরে লিখেছে, প্রচুর মুনাফা কামালেও লোকসানের বোঝা জনতার ওপর চাপাচ্ছে তেল কোম্পানিগুলি। গত 10 দিনে 4 বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। এইমাত্র বাকি কাগজগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। সাময়িক মূল খবরে লিখেছে, বিধানসভায় পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল। এর নিচে ক্যাগ রিপোর্টের ওপর একটি খবর দিয়ে সাময়িক লিখেছে, অসমে 23,240 কোটির হিসাব এখনও অধরা। যুবসংঘের প্রধান শিরোনাম, পেশ ইউসিসি বিল, সামাজিক সমতাই লক্ষ্য। বিধায়ক পীযূষ হাজারিকার মন্তব্য নিয়ে যুবসংঘ লিখেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলেই মূল্যবৃদ্ধি, ভারতের অবস্থা অনেক ভালো। প্রথম পাতা যুবসংঘ অন্য খবরে জানিয়েছে, শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবি আমিনুলের। কর্মসংস্থান নেই রাজ্যে, ভিন রাজ্যে যাচ্ছেন বেকাররা, বিধায়ক। জনগণনা, জেলা আয়ুক্তদের নিয়ে সম্মেলন মুখ্য সচিবের। সাময়িক প্রসঙ্গ প্রথম পাতায় অন্য খবরে জানিয়েছে, যুদ্ধের জেরে অকল্পনীয় মূল্যবৃদ্ধি, জনতার উপর চাপ মানলেন নির্মলা। বরাককে অনুন্নত কলোনি বানিয়ে রেখেছিল কংগ্রেস, বিধানসভায় বিধায়ক রাজদীপ। আজ আরাফাতে পুণ্যার্থীর ঢল, নিশ্ছিদ্র নিরাপত্তা। গতি দৈনিক আজ প্রথম পৃষ্ঠায় মূল খবরে লিখেছে, ব্যাপক চর্চার পর রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি উত্থাপন। ভারত সরকারের পারফরমেন্স গ্রেড ইন্ডেক্সে অসম 12 নম্বরে উন্নীত, রনোজ। এবারে চোখ রাখছি সম্পাদকীয় শিরোনামে। আজ দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে, মাতৃভাষাকে অনাদরের প্রবণতা উদ্বেগের বিষয়। দৈনিক যুবসংঘের আজকের সম্পাদকীয়, অনুপ্রবেশ রোধে। দৈনিক বার্তালিপি আজ এডিটোরিয়ালে দিয়েছে, অপ্রস্তুত। এদিকে গতি দৈনিকের আজকের সম্পাদকীয়, অনুপ্রবেশকারী তাড়ানোর প্রস্তুতি শুরু। এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

দেশবন্দনা শুনলেন আকাশবাণী শিলচর। এখন বাংলা জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে। এরপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

0: পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানকিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের 1 জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকের নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজৌ স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী

মন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয় চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ড বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত ৮টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার অন্যান্য শাখা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে ৬৫টি কেবল কারে আটকে পড়েন প্রায় ৩০০ পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে, তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যদি ইরানের সঙ্গে কোন চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ ২৭ দিনেরও বেশি সময় ধরে সারা দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক ৫০,০০০ টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মুগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএল এর প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে ৭:৩০। দুদলই ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লীগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক তিনদিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্ট্রিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। চলতি বছরের জন্য 5 জনকে পদ্মবিভূষণ, 13 জনকে পদ্মভূষণ এবং 113 জনকে পদ্মশ্রী পুরস্কার সহ মোট 131 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কারগুলি ঘোষণা করা হয়। শিলচর থেকে কবীন্দ্র পুরকায়স্থ ঘোষ সহ আসামের 5 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তরভাবে পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া আসামের কলাক্ষেত্রে হরিচরণ শইকীয়া, পখিলা ল্যাকথেপি ও নুরুদ্দিন আহমেদ ও কৃষিক্ষেত্রে যোগেশ দেউরীকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের গতকাল তৃতীয় দিন অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল পেশ করা হয়। এই বিলের মাধ্যমে বহু বিবাহ নিষিদ্ধ করা সহ লিভ ইন সম্পর্কে থাকা লোকেদের ক্ষেত্রে পঞ্জন বাধ্যতামূলক করতে চাওয়া হয়েছে। তবে রাজ্যে বসবাসকারী অনুসূচিত জনজাতির লোকেদের এই বিলের অন্তর্ভুক্ত করা হবে না। বিবাহের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর নির্ধারণ করাসহ বহু বিবাহ নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে। এদিকে আইনি অধিকারের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এই বিলে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের পঞ্জন বাধ্যতামূলক করতেও বলা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার হয়ে মন্ত্রী অতুল বোরা এই বিল বিধানসভায় পেশ করেন। অভিন্ন দেওয়ানি বিল সম্পর্কে মন্ত্রী অতুল বোরা বলেন,
1: মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় গুৱাহাটী কার্যকালত এই বিধানসভার মজিয়াত তেখেতে ঘোষণা করেছিল যে পুনের যদি সরকার আহে তেখেত যদি মুখ্যমন্ত্রী হয় তেতিয়াহলে প্রথম সেশনতেই ইউসিসি আনিব। তো প্রথমতে কাম সেইমতে আজি ইয়াত ইউসিসি অনা হয়েছে। আর আপনাদের জানে যে 102 আসনে বিজেপির নেতৃত্বত রাজ্যখনতে এনডিএ সরকার হয়তো অনা একে পাশ হব। আর এই হওয়ার আমি নিশ্চিত যে বিশেষ মহিলাসকলে ন্যায় পাব, কারণ কিছু আইনত কিছু ধর্মর এটা মাটি বাড়ির ক্ষেত্রতে হোক, সম্পত্তির ক্ষেত্রতে হোক বা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রতে হোক কিছু নিয়ম আছে, আর সেইবিলাকে স্বাভাবিকতে সমাজে বৈষম্যর সৃষ্টি করেছে। আর আমি ভাবো যে মহিলাসকলেও এই আইন অহার লগেলগে পুরুষের সমানে সমানে অধিকার লাভ করবলে সক্ষম হব।
0: রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটার পৌরোহিত্যে গতকাল গুয়াহাটির আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে 2027 সালের লোকগণনা ও গৃহগণনার সঙ্গে জড়িত প্রধান লোকগণনা আধিকারিকদের নিয়ে রাজ্যস্তরের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। আসাম লোকগণনা সঞ্চালকালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের মহাপঞ্জীয়ক ও লোকগণনা আয়ুক্ত, মুখ্য লোকগণনা আধিকারিক, রাজ্য নোডেল আধিকারিক সহ সব জেলার আয়ুক্ত সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2027 সালে লোকগণনা প্রথমবারের জন্য ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হবে। গৃহগণনা ও জনসংখ্যা গণনা দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। লোকগণনার প্রথম পর্যায়ে গৃহ ও পরিবারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। প্রথম পর্যায়ের মাধ্যমে সংগৃহীত তথ্য সমগ্র দেশ সহ আসামের গ্রামাঞ্চল নগরাঞ্চলে গৃহ নির্মাণ পরিকাঠামো ও মৌলিক পরিষেবা প্রদানের জন্য পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে সহায়তা করবে। বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষা সিইটি ইউজিসি ইউজি পরীক্ষা আগামী 28 মে স্থগিত রাখা হয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ ঈদুজ্জোহার বন্ধের দিন পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে একথা ঘোষণা করে সংশোধিত পরীক্ষার দিন শীঘ্রই ঘোষণা করা হবে বলে সংস্থাটি প্রকাশ করেছে। পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিয়মিতভাবে সংস্থার ওয়েবসাইট দেখতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো তথ্যের জন্য ছাত্রছাত্রীরা এনটিএ হেল্পলাইন নম্বর 01140759000 নম্বরে যোগাযোগ করতে বা সিইটি ইউজিআইএনটিএ.ইন এ লগ ইন করতে বলা হয়েছে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট আয়ুষ গার্গ এক বিজ্ঞপ্তিতে উগ্রপন্থী কার্যকলাপ এবং অবৈধ গবাদি পশুর চোরাচালান প্রতিরোধ করতে জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আন্তর্জাতিক সীমান্ত এলাকার 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলাফেরা করতে পারবেন না। এছাড়া সুরমা নদীতে মাছ ধরতে হলে কাটিগড়া চক্র আধিকারিক থেকে আগাম অনুমতি নিতে হবে এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো ব্যক্তি ঠেলা রিক্সা নিয়ে চাল, চিনি, লবণ, কেরোসিন সহ কোনো ধরনের সামগ্রী বহন করতে পারবে।

না। শুধুমাত্র কেন্দ্র ও রাজ্য সরকার কর্মচারীদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না। এই নির্দেশ আগামী দুমাস বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে পৌর এলাকার নালার উপরে এবং সরকারি জমি অবৈধভাবে দখল করে যারা ঘর বাড়ি দেওয়াল দোকান নির্মাণ করেছেন তাদেরকে আগামী তিন দিনের মধ্যে ওইসব ঘর বাড়ি দেওয়াল দোকান সরিয়ে নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে ঘর বাড়ি দেওয়াল দোকান ভাঙতে যে অর্থ খরচ হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭:৪৫ মিনিটে।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এখনকার শিল্পী শৈরিন ঘোষাল।

0: অল্প কয়েকখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, গিয়েছেন শরুণ ঘোষাল, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি, সকাল 8:40 নজরুলগীতি শুনবেন মৌটুসী সাহা রায়ের কণ্ঠে, বাংলা ছবির গান সকাল 8:50, বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 আলেখ্য কে সেই সুন্দর, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 পণ্ডিত ভজন সাপুরীর সন্তুর বাদন শুনবেন, বাংলা ছবির গান হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনতে পাবেন। দুপুর 8:15 আধুনিক গানের শিল্পী শ্রাবন্তী মজুমদার আমার কথা, বেলা 11:30 এতে শুনবেন অঞ্জলি বর্মনের নিজের কথা। বেলা 11:30 আমার কথার অব্যবহিত পরেই শুনতে পাবেন মিতা পুরকায়স্থের কণ্ঠে লোকগীতি। এছাড়া দুপুর 1:40 লোকগীতি শোনা যাবে অশোক রায়ের কণ্ঠে। বেলা 11:30 লোকগীতির অন্য শিল্পী স্বর্ণালী আচার্য। দুপুর 2:00 ও রাত 8:15 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে রামকৃষ্ণ প্রামাণিকের ইলেকট্রনিক গিটার বাদন। সুধীন দাসের কণ্ঠে ভজন শুনবেন দুপুর 2:30। গীত শুনবেন দুপুর 2:45 পিঙ্কি পালের কণ্ঠে। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:45 কৃষক ভাই বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান চাষ আবাদের কথা, হিন্দি কথিকার অনুষ্ঠান রাত 8:00। ওস্তাদ বড়ে গোলাম আলী খার কণ্ঠে ঠুমরি শুনবেন রাত 8:30 উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 সঙ্গীত আলেখ্য ঋতুর ছন্দে দুলি আনন্দে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন পণ্ডিত রাজন মিশ্র ও সাজন মিশ্রের কণ্ঠে। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও ইংরেজিতে প্রভাতী সংবাদ শুনবেন এবং পরে শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ আপনাদের শোনানো হবে।
1: सूखते थे वहाँ पर अब बिजली बिल जीरो हो रहे हैं। गांव-गांव में लोग सोलर पैनल लगवा रहे हैं, आप भी लगवा लीजिए। 78,000 की सब्सिडी दे रही है भारत सरकार। 30,00,000 से अधिक परिवार तो इसका लाभ उठा चुके हैं। पीएम सूर्य घर मुफ्त बिजली योजना से जुड़ने के लिए रजिस्टर करें pmsuryaghar.gov.in पर। हर घर सूर्य घर।
2: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं फरहत नाज। और अब मुख्य समाचार। क्वाड विदेश मंत्रियों की बैठक आज नई दिल्ली में होगी। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज सिक्किम की 3 दिन की यात्रा पर रवाना होंगे। जम्मू कश्मीर के गुलमर्ग में गोंडोला में तकनीकी खराबी के बाद फंसे 300 से अधिक पर्यटकों को सुरक्षित बचाया गया। विश्व स्वास्थ्य संगठन ने इबोला वायरस को स्वास्थ्य आपातकाल घोषित किया। डीजीसीए ने एयरलाइंस को जारी किए निर्देश। दिल्ली में प्रति किलोग्राम सीएनजी की कीमत 2 रूपये बढ़ी। भारत ने सैफ महिला फुटबॉल चैंपियनशिप में मालदीव

0: Did. One by a studio clock, and we welcome you to another edition of Two From One, your Western music segment this morning.
1: আকাশবাণী শিলচর আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.3

মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে। এখন শুনুন নজরুলগীতি, গিয়েছেন মৌটুসী সাহারায়।

নজরুলগীতি শুনলেন, গিয়েছেন মৌটুসি সাহারায়। আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন স্বামীর আদেশ ছবি থেকে। ছবিতে গিয়েছেন আলকা ইয়াগনিক।

বাংলা ছবির গান শুনলেন স্বামীর আদেশ ছবি থেকে। ছবিতে গিয়েছেন আলকা ইয়াগনিক, আকাশবাণী শিলচর। এখন শুনবেন আলেখ্য কে সেই সুন্দর।

0: বাংলার বুকে কবি কাজী নজরুল ইসলামের আবির্ভাবকে নানাভাবে অভিহিত করা হয়েছে। কেউ বলেছেন এ আবির্ভাব ধূমকেতুর মতো, কেউ বলেছেন সংকীর্ণ নিস্তরঙ্গ রক্ষণশীল বাঙালি হিন্দু মুসলিম সমাজে বিদ্রোহের তরঙ্গাঘাত আনতেই নজরুলের আবির্ভাব। কে সেই কবি যাকে নানা জনে নানাভাবে গ্রহণ করেছে? বাংলার মানুষের মনে যার স্থান অন্যায় অসত্য অসুন্দরের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে, কখনো প্রেমিক কবি রূপে, কখনো নির্যাতিত দেশমাতৃকার সুযোগ্য সৈনিক রূপে।
1: কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্ম লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশানি বেদী, ওরে ও তরু নিশান বাজাদর প্রলয় বিশান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।
0: সামাজিক ও রাজনৈতিক অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছিলেন কবি, প্রচলিত প্রথা ভেঙে নতুন সৃষ্টির আহ্বান করে গেছেন তিনি। ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক জীবনে তখন এক পরিবর্তনের ঢেউ উঠেছে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চারিদিকে তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশের মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে প্রস্তুত। দেশে তখন সে এক বিরাট উত্তেজনা ও জাগরণের কাল। এই ভাঙন ও পরিবর্তনের মোহনায় দাঁড়িয়ে নজরুলও উচ্চকণ্ঠে উচ্চকিত হয়েছেন দেশের স্বাধীনতার দাবিতে। তাঁর রচিত যুগবাণীর যুগ থেকেই এর সূত্রপাত। নজরুল ইসলামের লেখনীতে দেশ সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাণী প্রকাশিত হয়েছে তা পড়ে আজও আমরা অনুপ্রাণিত হই। তখনকার রাজনৈতিক পটভূমিতে কবি কাজী নজরুল ইসলামের সেই ভূমিকা যে বাস্তব এবং সার্থক ছিল তাতে কারো দ্বিমত থাকতে পারে না। নজরুল ইসলাম দেশ সমাজ ও রাষ্ট্রকে বাদ দিয়ে শিল্প সৃষ্টির কথা চিন্তা করেননি। রাজনৈতিক ও সামাজিক সচেতনতাই তাকে এমন সব লোকের সংস্পর্শে নিয়ে গিয়েছিল যেখানে তিনি আরো বেশি উৎসাহ ও উদ্দীপনা পেয়েছেন। কাজী নজরুল ইসলাম তার নিজের সম্পাদনায় ধূমকেতু প্রকাশ করেন এ সকলেরই জানা। ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি নিয়েই এর আবির্ভাব। তিনি বললেন,
2: ভারতবর্ষের সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ স্বাধীনতা রক্ষা, শাসনভার সম্পূর্ণ থাকবে ভারতীয়দের হাতে, তাতে কোনো বিদেশির মোড়লির অধিকারটুকু পর্যন্ত থাকবে না। যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে দেশকে শ্মশানভূমিতে পরিণত করছেন, তাদের পাত্তাড়ি গুটিয়ে বোচকা পুটলি বেঁধে সাগর পারে পাড়ি দিতে হবে। প্রার্থনা বা আবেদন নিবেদন করলে তারা শুনবেন না, তাদের এতটুকু সুবুদ্ধি হয়নি এখনো। আমাদের এই প্রার্থনা করার ভিক্ষা করার কুবুদ্ধিটুকুকে দূর করতে হবে।

সমূহবদ্ধ হই যদি জাতীয় ধর্ম ভেদ রবে মাতোয়া, পাবো সাম্য শান্তি অন্ন বস্ত্র পুনঃ।

রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করেও কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্র অনুসারী ছিলেন না। রবীন্দ্র প্রভাবমুক্ত সম্পূর্ণ এক নতুন ধারার উন্মেষ ঘটিয়েছিলেন তিনি তার রচনায়। বাংলা ভাষায় আরবি, ফার্সি, তুর্কি ও উর্দু শব্দের সার্থক প্রয়োগ ঘটাতে পেরেছিলেন তিনি অনায়াস দক্ষতায়। শব্দের ব্যঞ্জনায় যে শব্দাতীত অমৃতের সন্ধান তিনি আমাদের দিয়েছেন তা হৃদয়কে সজীব করে, মননকে পরিশীলিত করে। কাজী নজরুল ইসলাম একজন খাঁটি ঈশ্বর প্রেমিক সাত্ত্বিক মানুষ ছিলেন। তার এই আত্মিক দর্শন মানুষের ভিতর ভেদ বুদ্ধিকে প্রশ্রয় দেয়নি। ধর্মের অপব্যাখ্যা যেখানে রক্ষণশীলতাকে গোঁড়ামিকেই ধর্মরূপে প্রতিষ্ঠা করতে চেয়েছে, নজরুল ইসলাম সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই মুক্ত মন নিয়ে মানুষে মানুষে ভেদ বিদ্বেষ সৃষ্টির সমস্ত প্রথা ও কৌশলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আর এ কারণেই তার শিল্পে তার রচনায় ইসলাম ও হিন্দু ভাবধারার সার্থক সমন্বয় ঘটেছে, যা তার পূর্বে আর কোন কবির ক্ষেত্রেই ঘটেনি বলা চলে।

0: 1919 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর, বাংলা 1336 সালের 19 অগ্রহায়ণ। দিনটি ছিল রবিবার। কলকাতার এলবার্ট হল কানায় কানায় পূর্ণ। বাংলার জনগণের পক্ষ থেকে এদিন কবিকে ব্যাপক সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধনা সভার সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এই সভায় নজরুল সম্বর্ধনা সমিতির সভ্যবৃন্দ কবিকে যে মানপত্র প্রদান করেন তা পাঠ করেন মিস্টার এস ওয়াজেদ আলী। নেতাজি সুভাষচন্দ্র বসু ও কবির প্রতিভাষণের পর আবেগুচ্ছল কণ্ঠে কবির স্বদেশ সঙ্গীত ও দেশাত্মবোধক কবিতার প্রশংসা করে ভাষণ দান করেন কবি নজরুল ইসলাম। সেদিন যে প্রতিভাষণ দেন তার মধ্যেই আমরা খুঁজে পাই কবির আদর্শকে।
1: আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। এই লেখা দিয়ে নয়, আমায় দিয়ে যারা আমায় চেনেন অন্তত তারাই জানেন যে সত্যি সত্যি আমি ভালো মানুষ, কোনো অনাথ সৃষ্টি করতে আসিনি আমি। আমি যেখানে ঘা দিয়েছি ঘা খাবার প্রয়োজন অনেক আগে থেকে তৈরি হয়েছিল। বড় বড় বাড়িটাকে কর্পোরেশনের যে কর্মচারী এসে ভেঙে দেয় অন্যায় তার নয়, অন্যায় তার যে ওই বড় বড় বাড়িটাকে পুষে রেখে আরো 10 জনের প্রাণ নাশের ব্যবস্থা করে রাখে।

কবির এই বিদ্রোহী মানবতাবাদী ও রাজনৈতিক পরিচয় ছাড়াও তার আরেক পরিচয় আমাদের মুগ্ধ করে। সে হল তার প্রেম, বিরহ, মিলন ও দুঃখ দারিদ্র্যের বেদনাময় শিল্প ছবি। মূলত কাজী নজরুল ইসলাম ছিলেন রোমান্টিক মানুষ প্রবণতার অধিকারী। যদিও তৎকালীন ভারতের রাজনৈতিক পটভূমিতে বিদ্রোহী হিসেবেই তার আত্মপ্রকাশ, কিন্তু প্রেমিক কবি নজরুলের যে পরিচয় আমরা পাই তার গানে ও কবিতায়, তাই তাকে চিরস্মরণীয় করে ডাকবে বাংলা কাব্য ও সঙ্গীত জগতে। বিশেষ করে গানেই তিনি অনন্য। তার ব্যক্তি হৃদয়ের তথা শিল্পী মানুষের সমস্ত আনন্দ ও বেদনা তিনি তার গানের কথায় ও সুরে সঞ্চারিত করে দিয়েছেন, যা আজও আমাদেরকে বেদনায় বিবশ করে, আনন্দে আপ্লুত করে। নিজের পরিচয় তিনি নিজেই দিয়েছেন তার বিদ্রোহী কবিতায়। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য,

শিল্পী হিসেবে কবি নজরুল তার গানের মধ্য দিয়ে অসাধারণ প্রতিভা ও স্বকীয়তার স্বাক্ষর রেখে গেছেন। একাধারে কবি, গীতিকার, সুরকার ও সঙ্গীত স্রষ্টা নজরুল তার সঙ্গীতে বহু ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। প্রাচীন লোকসঙ্গীতের আদলে ও আঙ্গিকে নজরুল যে গানগুলি সৃষ্টি করেছেন তার মধ্যে ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর, ঝাপান, বাউল, কাজরি প্রভৃতি বিভিন্ন

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে গীতি আলেখ্য কে সেই সুন্দর এখানে শেষ হল। এতে কণ্ঠসঙ্গীতে অংশ নিয়েছেন জ্যোতির্ময় দাস, চন্দনা চৌধুরী, শঙ্করী দাস, তাপস শঙ্কর দেব। যন্ত্রসঙ্গীতে অসীমানন্দ বিশ্বাস, মুক্তি শঙ্কর ঋষি, কৌশিক দে বিশ্বাস, হিরণ সিনহা, দীপক রায় ও কানাইলাল দাস। গ্রন্থনা মনোজ দেব ও অমিত শিকিদার। আবৃত্তিতে শ্যামা ভট্টাচার্য ও মনোজ দেব। সঙ্গীত নির্দেশনা, সঙ্গীত গ্রহণ ও সম্পাদনা প্রদোষ বিশ্বাস। রচনা হুসনা আরা চৌধুরী। প্রযোজনা করেছেন পূর্ণিমা বিশ্বাস।

এতক্ষণ শুনলেন গীতি আলেখ্য কে সেই সুন্দর। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে সন্তুর বাদন শুনলেন ভজন সাপুরীর পরিবেশনায়, রাগ আহির ভৈরব।

নাহির ভৈরব রাগে ভাজন সাপুরীর সন্তুর বাদন শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন বাংলা ছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি বিজয় ছবি থেকে। ছবিতে গিয়েছেন রাজীব দাশ।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে পরের গানটি রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে, গানটি নেওয়া হয়েছে দোতারা ছবি থেকে।

0: একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262779 এই নম্বরে।
1: কুমার শানু ও অনুরাধা পাড়ুয়া।

এতক্ষণ বাংলা ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন জিন্দেগি আর মত, ছবি থেকে গেয়েছেন লতা মঙ্গেশকর।

আশা ভোসলের কণ্ঠে গানটি শুনলেন এহি হে জিন্দেগি ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি ইয়াশ ছবি থেকে, গেয়েছেন কুমার শানু।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম ও কোন থেকে।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী সাগরিকা বন্দ্যোপাধ্যায়।

পরপর দুখানি গান শুনলেন সাগরিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সলিল মিত্র।

পরপর দুখানি গান শুনলেন সলিল মিত্রর কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়াঁ হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন অঞ্জলি বর্মন।
3: সবাইকে নমস্কার, আমার নাম শ্রী অঞ্জলি বর্মন, গ্রামের নাম ধনীপুর ফরেস্ট ভিলেজ কালারহর, আমার জন্মস্থান জয়নগর ফরেস্ট ভিলেজ, বাল্যকালে আমি জয়নগর ফরেস্ট ভিলেজে অতিবাহিত হয়। বাবার নাম স্বর্গীয় বসন্ত বর্মন, মাতার নাম অনিলা বর্মন। আমি ধনীপুর ফরেস্ট ভিলেজে গ্রামের কালারহর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করি। প্রাথমিক শিক্ষা গ্রহণের পর নিকটবর্তী এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় 3-4 কিলোমিটার পায়ে হেঁটে জামালপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করি। তারপর জঙ্গল রাস্তা 6 কিলোমিটার অতিক্রম করে হাওয়াইটাং হাই স্কুলে লেখাপড়া করি। পরবর্তীতে বয়স বৃদ্ধির পর আমার মা বাবা ধনীপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত শশীভূষণ বর্মন মহাশয়ের সাথে বিবাহ দেন। আমার স্বামী শ্রীযুক্ত শশীভূষণ বর্মন কালারহর ট্রাইবেল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত, তিনি চাকরি করিলে ও আমি গ্রামে বসবাস করত। গৃহস্থালীর সমস্ত কাজকর্ম পরিচালনা করিয়া থাকি। ক্ষেত কৃষির জায়গা থাকায় কৃষিক্ষেত্রের সমস্ত কাজকর্ম ঋতুভেদে ফসল উৎপাদন করিয়া চলিতাম। কৃষিক্ষেত্রের কাজকর্ম একার ধারা সম্ভব নয়, তাই দলভেদে কাজ করিয়া চলিত। কৃষিক্ষেত শেষ করার পর ও ফসল উৎপাদনের, ফসল কাটা ও ফসল সংরক্ষণ করা প্রভৃতি যাবতীয় কাজ করে চাউল উৎপাদন করে চলি। জীবিকা নির্বাহের জন্য চাউল উৎপাদন করিলেই হয় না, খাদ্যের জন্য শাক সবজি ফল ফসল ইত্যাদিও প্রয়োজন, তাই ঋতুভেদে ফসল ফলানি ও প্রয়োজন। সংসারে এসে শুধু গৃহস্থের কাজ করিলে হয় না, যুগ উপযোগী এবং সরকারের সমগ্র কাজকর্ম এবং দেশ উন্নয়নের জন্য সরকারের প্রদত্ত যাবতীয় কাজকর্ম করা, সরকারের প্রদত্ত মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপ ও অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণের বিভিন্ন উৎপাদন।

0: গ্রহণের জন্য নাগরিক হিসাবে আমি কাজ করে থাকি। ইহা ছাড়াও আমার অন্য কাজকর্মের কথা বলতে গেলে এই আকাশবাণী শিলচর কেন্দ্রতে 10-15 বছর থেকে শিশুদের গল্প কবিতা গানের প্রোগ্রামগুলো দিয়ে থাকি। বলতে গেলে অনেক কিছু যুক্ত করিতে পারে। আমার স্বল্প কথা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন অঞ্জলি বর্মন। এখন লোকগীতি শুনবেন মিতা পুরকায়স্থ ও স্বর্ণালী আচার্যর পরিবেশনায়। প্রথমে মিতা পুরকায়স্থ।

0: এতক্ষণ প্রথমে মিতা পুরকায়স্থ ও পরে স্বর্ণালী আচার্যর কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন মেহেক ছবি থেকে, গেয়েছেন পঙ্কজ উদাস।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবির নাম অ্যালান।

ফারিস্তা ছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ভূপেন্দারের কণ্ঠে, ছবির নাম এক নয়া রিস্তা।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799।

0: আকাশবাণী শিলচর সুরের ভেলা, এতে এখন শুনবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ভেলা অনুষ্ঠান। বন্ধুরা, সবাই ভালো তো? আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য ফোন করুন 262779 এ নম্বরে। আসুন তাহলে। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, গ্রহণ করবেন দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি এই মুহূর্তে কথা বলছি হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে, রাজামালা।
0: আচ্ছা আচ্ছা, কেমন আছেন?
1: কেমন আছেন দিদি ভাই?
0: আমি তো খুব ভালো আছি।
1: আর আমরাও আপনাদেরকে পেয়ে, আমাদের এই প্রিয় অনুষ্ঠান সুরের ভেলাকে পেয়ে সত্যি ভালো হয়ে যায় প্রতি মঙ্গলবার এবং বুধবার।
0: হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কথা।
1: তো আজকের এই মানে বৃষ্টি মাখা দিনে, যে মানে যদিও গানটি মানে এই দিনের সঙ্গে সম্পর্কিত না, তবুও শুনতে চাইছি আজ বাংলাদেশের হৃদয় হতে। একটা গান আছে না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: যে কোনো শিল্পীর কণ্ঠে শুনিয়ে দিলেই হবে।
0: ঠিক আছে।
1: আর গানটি যাদেরকে নিয়ে শুনবো, প্রথমে আপনি শুনবেন
0: নিশ্চয়ই,
1: আর সঙ্গে মা রয়েছেন দীপালি মালাকার, আর দাদা ভাইদের মধ্যে রয়েছেন শিবাজি দাদা, জহরলাল দাদা, রান্ত দাদা রয়েছেন, তারপরে প্রেমজিৎ দাদা, আর হাইলাকান্দি থেকে কমরুল দাদা রয়েছেন, সিন্ধু দাদা রয়েছেন। আর দিদি ভাইদের মধ্যে রয়েছেন প্রতিভা দিদি, মনিকা দিদি, পূর্ণিমা দিদি, রুমা দিদি, শান্তা দিদি, জুহি মালাকার, আর সঙ্গীতা দিদি রয়েছে। আর এই মুহূর্তে যারা যারা অনুষ্ঠানটি শুনছেন,
0: সবার
1: নাম, হ্যাঁ হ্যাঁ, সবার নাম যদিও মিস হয়ে গেছে অনেকের, তো সবাইকে নিয়ে শুনবো। আর আপনি তো আছেন
0: নিশ্চয়ই,
1: ভালো থাকবেন দিদি ভাই।
0: হ্যাঁ হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা আচ্ছা,
1: অবশ্যই ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: আর
0: আপনারা কেমন আছেন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই ভালো আছি।
0: আচ্ছা,
1: আরো ভালো হয়ে যায় যখন আপনাদের সাথে কথা বলতে পারি, তাই না?
0: সত্যি আমারও খুব ভালো লাগে।
1: বুঝতে পারি। আজ কিন্তু এক কি বলবো, সাহিত্য জগতের একজন বিচিত্র পুরুষ, বিচিত্র পুরোধা, একাধারে তিনি বিদ্রোহী, অন্যদিকে রোমান্টিক কবি, মানবতার কবি, যার নাম কবি নজরুল ইসলাম। তার জন্ম জয়ন্তী চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে ডক্টর ভূপেন হাজারিকা একটা গানে বলছিলেন যে চোখে আমার রবীন্দ্রনাথ আর হৃদয়ে নজরুল। সত্যিই তাই, কারণ কবি রবীন্দ্রনাথ বৈশাখ মাসে জন্মেছিলেন, ঠিক অব্যবহিত পরিমাণে জ্যৈষ্ঠ মাস, সেই জ্যৈষ্ঠ মাসে কবি নজরুল এই ধরাধামে এসেছিলেন। তো সে জায়গায় দাঁড়িয়ে বলতে হয় যে দুটো মাসই গ্রীষ্মকাল, তাই না?
0: সত্যি,
1: বাহিরে তপ্ত রোদ, কঠিন এক কি বলবো, এক বিদ্রোহী একটা মানে খোলস, কিন্তু ভিতরে একেবারে রসে টইটম্বুর, তাই না? দুজনেই এরকম ছিলেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার দুজনকে আমি খুব মনে প্রাণে ভালোবাসি, আর বিশেষ করে নজরুলকে কিন্তু আমি মানে কি বলবো, তিনি অন্য ধর্মাবলম্বী হলেও তিনি একজন দেবতা, তিনি দেবতার মতো মানবতার জয়গান তিনি গেয়েছেন। তিনি জ্যৈষ্ঠ মাসে জন্মেছিলেন, আর কাকতালীয় ভাবে আমারও জন্ম মাস জ্যৈষ্ঠ মাস। হ্যাঁ, দোসরা জ্যৈষ্ঠ আমার জন্ম মাস, 16 মে আমি জন্মেছি। তো এই ব্যাপারে আমি দুজনই, আমিও গ্রীষ্মকালে জন্মেছি, অনেকে আমাকে মনে করে যে আমি রূঢ় কঠিন, কিন্তু আমার ভিতরে সত্যি খুব ভালোবাসি সবাইকে, প্রত্যেকটা মানবতাকে আমি ভালোবাসি। যাই হোক, আজকে গানটা শুনতে চাই। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, এরকম গানটা। যাবেন, এই গানটা আমি শুনতে চাইছি বিশেষ করে আমার বন্ধু বর, যিনি আমার বাড়িতে অনেক দিন আগে এসেছিলেন, যার নাম কমরুল লস্কর ভাই। তারপর আমার প্রেমজিৎ বাবু আছেন, খুব ভালো শ্রোতা। তারপর মিঠুন চক্রবর্তী বেঙ্গালোর থেকে, আর বাবলি, লাভলি, বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, জুহি মালাকার, নমিতা মালাকার, শ্যামলী বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী। তারপর আছেন বাপন আচার্য, আমার খুব ভালো বন্ধু। তারপর সিন্ধু দাস, আর ছোট ভাই দেবজিৎ দাস, আর আমার ছোট বোন অম্বলিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর আপনিও তো শুনবেন,
0: তাই না? শুনবো,
1: একটা পর্যায়ে আপনি তো শুনছেনই। যাই হোক, সবাইকে ভালোবাসা দিলাম, বা কবি, বিদ্রোহী কবি, রোমান্টিক কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে।

0: আপনাকে আবারও প্রণাম জানিয়ে
1: প্রণাম
0: জানালাম, সশ্রদ্ধ প্রণাম, নমস্কার।
1: নমস্কার।
2: আমি চললাম এক

0: হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার
0: নমস্কার,
1: আমি দালাবাজার থেকে বলছি, রানপুর গায়েস্ত।
0: আচ্ছা আচ্ছা,
1: কেমন আছেন দিন ভাই?
0: খুব ভালো আছি, আপনি কেমন আছেন বলুন।
1: আমরা সবাই খুব ভালো আছি, আর অনুষ্ঠান শুনছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আর আপনাকে আম কাঁঠালের টান বড় ভালোবাসা জানাচ্ছি।
0: ধন্যবাদ, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
1: আমাদের দিকে আম কাঁঠাল অনেক পাচ্ছে,
0: অনেক হয়েছে না, খুব খাওয়া
1: হচ্ছে। আম কাঁঠাল খাবার
0: নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই আসবো।
1: আচ্ছা, আজকে গান শুনবো।
0: হুম,
1: জয়তী চক্রবর্তীর কণ্ঠে শ্রাবণের ধারার মতো পড়ুক জোরে, হবে তো এখানে?
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: আর আমার সঙ্গে শুনবেন বাইরা জামালাকা, শুনবেন লক্ষ্মীশ্বর থেকে কমরুল ভাই, আর শুনবেন বাপন আচার্য, শুনবেন দেবজিৎ দাস, আর লাভলি বাবলি, মৌসুমী রিয়া দাস, আর টিঙ্কু দাস শুনবেন, অরুণ দাস, আর বিভিন্ন মাধ্যমেতে অনেকে শুনছেন, সবাইকে সঙ্গে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান।
1: ভালো থাকবেন, নমস্কার
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি জয়পুর থেকে বলছি, শান্তা শুক্লবৈদ্য।
0: আচ্ছা আচ্ছা, বলুন,
1: কেমন আছেন?
0: ভালো আছি, আপনারা কেমন আছেন?
1: হ্যাঁ, আমরা সবাই ভালো।
0: আচ্ছা আচ্ছা, কি গান শুনতে চাইছেন আজকে?
1: গান শুনবো মেজার খুলি আর উদেশের চেয়ে বাদল গেছে ছুটি।
0: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। শুনুন তাহলে আপনার পছন্দের গান সমবেত কণ্ঠে।
1: হ্যাঁ, রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, নেবেন?
0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, শ্রীভূমি জেলার আনিপুর রাজনগর গ্রাম থেকে।
0: আচ্ছা আচ্ছা।
1: আর এই মুহূর্তে আকাশবাণী শিল্পের এই স্কুলগুলো অনুষ্ঠান শুনছি, গানও শুনছি, ভালো লাগছে। আর আজকে আমি গান শুনতে চাই কিশোর কুমারের কণ্ঠে আমার বেলা যে যায় সাজবিলতি, এই গানটি।
0: আচ্ছা ঠিক আছে।
1: যে দিন, আজকের দিনটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, বিশেষ করে আজ এগারোই জ্যৈষ্ঠ 1306 বাংলাতে জন্মগ্রহণ করেছেন। জন্মদিন উপলক্ষে উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কথা বলতে গেলে উনাকে আমরা বিদ্রোহ কবি বলি। দেখুন, যখন ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল, যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা যখন ব্রিটিশের সঙ্গে লড়াই করছিলেন, সংগ্রাম করছিলেন, তখন কিন্তু তিনি যে গানগুলো লিখেছিলেন, গেয়েছিলেন কবিতা, তখন সত্যি সেই কবিতার মধ্যে ছিল অনেক, মানে গানের মাধ্যমে কিন্তু তিনি ব্রিটিশের সঙ্গে লড়াই করেছিলেন এবং
0: তার দেশপ্রেম, তার দেশভক্তি প্রকাশ পেয়েছিল।
1: সত্যি হতে পারেন তিনি ভিন্ন ধর্ম অবলম্বী, কিন্তু আসলে তিনি সব ধর্মের লোকেদেরকে ভালোবাসতেন, সেটাই হচ্ছে মহানের নিয়ম। তাই আজকে গান শুনবো, আর বিশেষ করে যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে নাম বলে ফেলি, আপনারা তো শুনবেন অবশ্যই,
0: নিশ্চয়ই শুনবেন,
1: তারপর অনুপ কুমার ভট্টাচার্য, তারপর জহরদার রয়েছে, মিঠুন চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, অবিনাশ ত্রিদি, তারপর রয়েছেন রাজা মালাকার, দেবজিৎ, সঙ্গীতা দেবনাথ মহাশয়, আশুতোষ ভট্টাচার্য, প্রতিভা দত্ত রয়েছেন, লাভলি লাভলি মৌসুমী, আর কমরুল ভাই রয়েছেন, আর শিবাজী বিদ্যোপাল, আর এই মুহূর্তে যারা
0: শুনছেন সবাইকে নিয়ে শুনবেন।
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা থাকবেন, দুটো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলচরের সবগুলো অনুষ্ঠান। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
0: ধন্যবাদ। এবারের গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন, তুরিয়াগঞ্জ কথা বলছি ম্যাডাম, শিলচর থেকে কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা,
1: শিলচরে এসেছিলাম।
0: কেমন আছেন আপনি?
1: আছি ম্যাডাম, ভালোই আছি। তবে আমি জানতে চাচ্ছি আপনি কেমন আছেন?
0: ভালো আছি,
1: কারণ আপনি প্রায় অসুস্থ হয়ে পড়েন তাই।
0: ভালো আছি, এখন ভালো আছি।
1: ঠিক আছে, ভালো থাকুন, সেটাই কামনা ঈশ্বরের কাছে।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।
1: আর
0: আজকে আমাকে গান শুনিয়ে দিন।
1: হ্যাঁ, নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে, সেই গানটি শুনিয়ে দিন।
0: ঠিক আছে।
1: আর ভালো লাগছে অনুষ্ঠান, আপনি যখন আসেন তখন আমাদের সবারই মনটা ভালো হয়ে যায়।
0: অনেক ধন্যবাদ আপনাদের।
1: আর এই গানটি শুনতে চাচ্ছি, আপনি তো রয়েছেন আমাদের সাথে, আর রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন, আর রয়েছেন কমরুল হোসেন মজুমদার রয়েছেন, ভাই রাজা মালাকার রয়েছেন সঙ্গে, আর ত্রিপুরা থেকে রয়েছেন আশুতোষ বাবু রয়েছেন, বন্ধু সঙ্গীতা দেবনাথ রয়েছেন, আর লাবি দাস রয়েছে সঙ্গে, বোন প্রতিভা দত্ত রয়েছেন সঙ্গে, আর টিঙ্কু দাস রয়েছেন সঙ্গে।
0: ঠিক আছে,
1: সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।
1: ম্যাডাম ঠিক আছে, ভালো থাকুন আপনারা সবাই।
0: আপনারাও ভালো থাকুন, নমস্কার।
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার কে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আপনি কি নতুন কথা বলছেন?
1: না, আমি অনেক পুরনো শ্রোতা।
0: আচ্ছা আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আপনি ফোন করেন তাই না? আচ্ছা, যাই হোক, আমার সাথে হয়তো প্রথম কথা হলো।
1: হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে প্রথম কথা হয়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন?
1: হ্যাঁ, আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি। বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আজকে গান শুনবো আমারও পুরানো যাহা চায়, এই গানটি শুনবো।
0: আচ্ছা ঠিক আছে।
1: আর আমার সঙ্গে যারা রয়েছেন,
0: হুম,
1: পূজানগর থেকে আছেন জহরলাল বর্মন,
0: হুম,
1: আর আছেন কমরুল ভাই,
0: হুম,
1: আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে বসে আছেন সবাইকে নিয়ে শুনবো গানটি।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: যায়।
1: হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি কথা বলছি এই মুহূর্তে টিঙ্কু দাস, আটবল্লিক থেকে। দিদি ভাই,
1: আচ্ছা আচ্ছা, বলুন কি গান শুনতে চাইছেন?
2: আচ্ছা দিদি ভাই, আমাকে একটা গান শুনিয়ে দিবেন, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে তুমি রবে নীরবে, এই গানটি দিদি ভাই।
1: আচ্ছা ঠিক আছে,
2: আমার সঙ্গে শুনবেন? প্রথমে তো আপনি শুনবেন দিদি ভাই।
1: নিশ্চয়ই।
2: আর আমার সাথে রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য, জওহরলাল বর্মনজি, রবীন্দ্রনাথ তেলি, রান্তপুর কাশ্য, দেবজিৎ দাস, সিন্ধু দাস, অরুণ দাস, এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান শুনছে সবার জন্য থাকবে এই গানটি দিদি ভাই।
1: আচ্ছা, শুনুন তাহলে আপনার পছন্দের গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।
2: নমস্কার দিদি ভাই।
1: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেবার পালা। তাই যাবার আগে আপনাদের আবারও জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। রবীন্দ্রসঙ্গীতের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রাবন্তী মজুমদার।

এতক্ষণ আধুনিক গান শুনলেন শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের ১৫ লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: Over the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that we are, it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানই দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, ২০১৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার ১২ বছর পূর্তিতে

দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবল কারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকী জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: এখন শুনবেন লোকগীতি, শিল্পী অশোক রায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন অশোক রায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন রামকৃষ্ণ প্রামাণিকের ইলেকট্রিক গিটার বাদন।

দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627799 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন শিল্পী সুধীন দাস।

এতক্ষণ ভজন শুনলেন সুধীন দাসের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন গীত শিল্পী পিঙ্কি পাল।

এতক্ষণ গীত শুনলেন পিঙ্কি পালের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা তিনটে।

আকাশবাণী শিলচর, শুরু হল আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং এফএম ওয়েভ 102.3 মেগাহার্জে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: li churi thang na ba mikup ta mamang thung du thilak i kana kana lai ba ge thong muk ta hangup piu tu khyaw chung khi sna tom bi tum li ba ma puroi ba bu tumin na houdok che makubok manim bok su khonje la du tar ba da thong hangmandra ba du da kau khai du chang lakhi machin khumba miyoi khara aduga ma puroi ba ibo halna tum li ba ma fam thi thi du chang lakhi kangkhal haidok tu na phamung da gi ibo halbu sro sro lak tu ma palom da ching thok pikhi mapuroi bagi phiji pai dune yanje bad su khongpak na kau thabirami sanatom bibu sanatom mina laujakhi mapuroi bagi maral karino asigum se thogan indra badi ai khoi na haibi yadri ba kari gino hairam mi ta na ba sanatom bida manem bok ta oina duna imung da pen na kap mina rami sanatom bi manem bok ta hangjarami magi maral karino manem na ibema hana su pikhrabani makhoi gi diman handak ti pidrama le ibo halsu thangnaba mi kupta nongmai makol dong dong ima aina korok pa khonjel duda gyan tarak tuna sanatom bi machabu matha da chet na konchin jaki aduga phaglang da thiet iba ma puroi bagi photo duda yeng laga son thangna na ai gi lem hori ba punsi se nang na thambiram ba icha sanamatum yeng duna lelu haibiri bra loishinjari
1: ইংখোম মেধাজিৎগি মসানে ইজব ওয়ারি মচা আসি তাহান জখিবগ লইনা থরম তাবিবসিংবু মণিপুরী থিয়েটার সেন্টার আসামগি মেম্বারসিং না আমুক সুহন্না খুরমজারি
2: মণিপুরী থিয়েটার সেন্টার আসামগি মেম্বারসিং পংথোপা মখল মতেল থরম তাবিগ্রে আকাশবাণী শিলচর হোজিমি কুখরগি মনুংদা মণিপুরী দ পাও ফংবিরগনি

이부 아카시바니 실절 프로그램 크나로시네 함정마 카쇼마 크나리히 샤인시니지니 디마사 프로그램 젠두 미디엄 웨이브니 미터 르자탐 비샤탐 마그니 포인트 마크탐 마그니 그라우데 르자자이 마콘자이 킬로헤르츠아 오데헤 FM니 르자시 마그니 포인트 마크탐 메가헤르츠아 디니 마르바리브사인 메 브랜니 샹콘도 ইংরেজি মাইথাইনি রেজিংনি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হাডিনি খনারিনাম গিবন গিবন রজাবিয়ারনি খুরাং হা রজাবথাইনি প্রোগ্রাম থাইরিলিনি বেরিলি অদেহে নালাইলাইনিং শাইনচিনি গ্রাউ জমা ডু স্কাংথাও হা বিশাল লংটাশানি খুরাং হা রজাবথাই খনালাইনাং

নুইনি লংথাশানী খুরংহা জাপথাই খনালাইকা দুহা বুল বড় দেহে সঞ্জিতা বঠারিনী খুরংহা জাপথাই খনালাইনা।

বুলবো দহে সঞ্জিতা বঠারি খুরংহা রজাবথাই খালাইকা দুহা সিঙ্কি জরামসানী খুরংহা রজাবথাই খালাইনাম।

অরূপ খেরসানি খুরংহা জাপথাই খনালাইখা প্রোগ্রাম খনালাইডু আকাশবাণী শিলচর কেন্দ্র নিফ্রাম রাজাবথাইনি প্রোগ্রাম ঠাইরিলিনি বিরিলি দিনী দে এরানিং জামখা আকাশবাণী শিলচর দুঃসাই হন খনারি নাম সাইন্সনি গ্রাও জমা আকাশবাণী শিলচর গ্রাও জমা ফরিডু অর্পণা বর্মন প্রেসিডেন্ট মুংশ্রী দ্রৌপদী মুর্মু মিয়াহা রাষ্ট্রপতি ভবন হাসালাইয়া বা মাসি মেলহা বিশাথাম ডো সুবংথুরাওনে পদ্মা অ্যাওয়ার্ডিয়াও পাখা ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী নখনাইসু মন্ত্রী অমিত শাহ অডেহে গিবিন গিবিন বুমু গুনাং রাও এব মেলহা জুরুহিকা মিয়ানি এব মেলহা মুংশ্রীদি মুর্মু মাগিন পদ্মা বিভূষণ মা ডো পদ্মা ভূষণ অডেহে মাদানজাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইয়াও পাখা ঠিপাজারে রিজিংনি মাইথাই খন্ডোহা ক্রিপজাং রাজাশি মাথিমসে সুবংথুরাও পদ্মা অ্যাওয়ার্ড মাইখা এবোহা মাবুয়া পদ্মা বিভূষণ মাঝিথাম পদ্মা ভূষণ অডেহে রাজাশি মাঝিথাম পদ্মশ্রী অ্যাওয়ার্ড মাইখা এবো অ্যাওয়ার্ড মাইমা থাউয়ারওনে এবো মেলনি সেকেন্ড ফেজ হা এবো অ্যাওয়ার্ড ইয়াওফানাং মাইথাইফ্রং বো রিপাবলিক ডে হাসে পদ্মা অ্যাওয়ার্ডনি গ্রাউজমা বাইডিংবা আসাম নিশিং মাবুয়া সুবং এবোহা খলং মাহাপাইনি কবীন্দ্রপুর কাইস্ত বো পদ্মা অ্যাওয়ার্ড মাইখা এবনি বিশিং গেডেমা ইউনিয়ন মন্ত্রী কবীন্দ্রপুর কাইস্ত দামরা গাবানী এখনহা সোশ্যাল সার্ভিস নিহা বাহা পদ্মশ্রী অ্যাওয়ার্ড মাইখা লুগুহা হরিচন সাইকিয়া পাখিলা লেকথেপি অডেহে নুরুদ্দিন আহমদ আর্ট নি ফিল্ড হা অডেহে যোগেশ দেউরী এগ্রিকালচার ফিল্ড হা পদ্মা অ্যাওয়ার্ড মাইখা মিয়াহা মাঝি ডোবা আসাম লেজিসলেটিভ এসেম্বলি নি স্কং থাওবা সেশন নি সাইন থাম সাইন হা ইউসিসি বিল খাইকনকা এবো বিল নি বিশিং সুবংথুরাও আলংশিহা মাকথাম মাব্রি জুখুয়ারওকে ব্যান খ্লাইমা নিউ দেহে লিভিং রিলেশনশিপ হা ডং এরও সুবংথুরাও রেজিস্ট্রেশন খ্লাইমা নংমা টিহি সরকার এম খ্লাইডু টিকাপরা জিহা এসটি জাদিথুরাও ডং এরও নেদে এবো বিল নাংয়া এবো বিল সুবং আলংশিহা বুদুংমা জুখুয়ারও ব্যান খ্লাইমা দেহে লুগুহা জুকুমানি কম হা মিয়ারও নিহায়ু মাখন সে

rehem sanjuroni hayu majish ku jamaning nangma puni lugulugu legal right khenai shohi tengmani khlahi ebu bil ni dara jangju khuba odehe te gaulai bani registration nangma she mantri atul bora mantri hoja dr hemanto biswa sharmani hatani hai ebu bil ke khai kon jen kha ebu bil khai kon jen ba lugulugu asam ning north east niskang thau raji odehe desh ha makthamb bar bjp chalai ebar raji je ebu bil ke khai kon jen ba এবো বিল মাই পাহি মন্ত্রী অতুল বরা সাইনচিবা এবং মাই ঠেনি বিধানসভা ইলেকশন নিষ্কাংহা মাসিক রাও জমারিয়া বাহা বিজেপি আসাম হা ইউনিফর্ম সিভিল কোড খাইকমা নিগ্রাও রিবা মে বডাইন নিশানজি থামহা যায় এবার আজিনি ক্যাবিনেট মেল হা এবো বিল এপ্রুভ যাখা ইজাংডে গভর্নর নিহাটা নিহামিয়া হা যায় এবার এসেম্বলি হা মোশন অফ থ্যাংকস মাই পাহি গ্রাউ জমা সাইন লেখা কিবিন কিবিন এম এল এ রাইজর দল নি আখিল গগৈ অডে ডংফাবা হা মোশন অফ থ্যাংকস মাই পাহি এমেন্ডমেন্ট প্রপোজাল রিলাইখা লুগু হা মন্ত্রী অজন্ত নিয়োগ মিয়া নিয়ে বো এসেম্বলি হা মাসি রেজলিউশন খাই কখা মুসাইন জুরাও নিখলাহি মাকথাম হা মাসি সি রেজার্ভেশন রিমা নিখলাহি মুংশ্রী ডি নিয়োগ সাইনথিবা দেশ নি মুসাইন জুরাও কেসকাং থাংরি ফুমা নেখলাহি ক্রিপ জাং জুরুমা রিমা নাংডু সিবিএসই ক্লাস মাজিক নিনি পরীক্ষানি আনসার শিট নি স্ক্যান কপি ডাউনলোড খাই মানে ডেডলাইন খে পাংডৌ রিখা সাইন্স নিখলাহি ওডে বোব সাইন জাখা মিয়া হা শশী বোর্ড সাইনথিবা মাফি এবো ডিসিশন কে লাবা যাখা ফরিয়ানছাড়াও আনসার শিট নি কপি লাবা হা নাংবা শিব বুবলি মাইমা ঠিপা যারে বোর্ড গ্রাউজ মা রিবা মাফি আনসার শিট কে রিভলিউশন নিখলাহি অ্যাপ্লিকেশন রিমানি বুবলি স্রাব নিং খাইকো নাং ইউনিয়ন এডুকেশন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মাসি টিম অ্যাপয়েন্ট খাই মানে ডাইরেক্ট খ্লাইকা এবহা প্রফেসর রাও দেহে আইআইটি নি টেকনিক্যাল এক্সপার্ট রাও মাদ্রাস ওদেহে কানপুর নি টিম এরর ফ্রি রিভলিউশন কে নাইশো মানে সিবিএসই কে এসেস খ্লাইনাং এবো ডিসিশন কে সিবিএসই রিজাল্ট পোর্টেল হাফরি আনসার রাও দেহে পুশিনি বুফা মার অবজেকশন রিবানি দ্বারা যাং এবো ডিসিশন কে লাবা গ্রাও জমা ফরিবা দিনদে এরানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনানি জিনি ডিমাসা প্রোগ্রাম হা দংনাং কিবরিং গঠা প্রোগ্রাম দেহে সাইন্সনি গ্রাও জমা ক্রিপ নে হামজা মাখা সমা খনারি পিনহি সাইন্সনি জিনি ডিমাসা প্রোগ্রাম এরানিং সামগার লাডু জুঠায়।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ সন্ধে ছটা পনেরো মিনিটে শুনবেন বাংলা ছবির গান চাষ আবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে গ্রীষ্মকালীন ফসলের পরিচর্যা এ নিয়ে বলবেন ডক্টর রাহুল চক্রবর্তী। রাত সাতটা পনেরো মিনিটে শুনবেন হিন্দি ছবির গান। রাত আটটায় হিন্দি অনুষ্ঠানে শুনবেন ঘনশ্যাম পাণ্ডের কথিকা। রাত আটটা পনেরো মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইলেকট্রিক গিটার বাজিয়ে শোনাবেন রামকৃষ্ণ প্রামাণিক। রাত আটটা ত্রিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরির শিল্পী ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত নটা পনেরো মিনিটে। রাত নটা ত্রিশ মিনিটে সঙ্গীতালেখ্য ঋতুর ছন্দে দুলি আনন্দে। রাত দশটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাজন মিশ্র ও সাজন মিশ্রর কণ্ঠে শুনবেন খেয়াল। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল ছটা পাঁচ মিনিটে অমৃত

বাণী ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে, খেতে খামারে সকাল সাড়ে ছটায়। লোকগীতি শুনবেন রমাপদ বৈষ্ণবের পরিবেশনায় সকাল ছটা পনেরো মিনিটে ও দুপুর একটা চল্লিশ মিনিটে। সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে, দেশ বন্দনা শুনবেন সকাল সাতটা কুড়ি মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন অদিতি মহাসিনের কণ্ঠে সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটা পনেরো মিনিটে। এছাড়াও বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে রাত নটা ত্রিশ মিনিটে গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল আটটা চল্লিশ মিনিটে আধুনিক গান শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও আধুনিক গান শোনা যাবে বেলা বারোটা ত্রিশ মিনিটে সুরের ভেলা অনুষ্ঠানে। হিন্দি ছবির গান সকাল আটটা পঞ্চাশ মিনিট, বেলা দশটা ত্রিশ মিনিট, বেলা বারোটা ও রাত সাতটা পনেরো মিনিটে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটায় শুনবেন নীলাদ্রি কুমারের সেতার বাদন ও রাত দশটায় শুনবেন সুররঞ্জনের শরদ বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটা ত্রিশ মিনিটে খেয়াল শুনবেন অরুণ ভাদুড়ির কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত আটটা পনেরো মিনিটে ঠুমরি শুনবেন প্রিয়াঙ্কা মল্লিক পাণ্ডের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা দশটায়, বেলা এগারোটায় গজল শোনা যাবে মুকেশের কণ্ঠে। বেলা এগারোটা ত্রিশ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দোয়েল ভট্টাচার্য। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন মণিমিতা গোস্বামী ও পুষ্পিতা চৌধুরীর পরিবেশনায়। দুপুর দুটোয় ভজনের শিল্পী সুতপা বক্সী। সুস্মিতা গোস্বামীর পরিবেশনায় নজরুল গীতি শুনবেন দুপুর দুটো ত্রিশ মিনিটে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন সন্দীপ পুরকায়স্থর গিটার বাদন। এছাড়া রাত আটটা ত্রিশ মিনিটে শুনবেন টিপ্পি কোহলির পিয়ানো বাদন। বিকেল পাঁচটা পাঁচ মিনিটে মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, সন্ধে ছটা পনেরো মিনিটে অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি, চাষ আবাদের কথা সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে গ্রীষ্মকালীন সবজি খেতে রোগ পোকা দমন, এ নিয়ে বলবেন এম মাধুর্য সিংহ। এর অব্যবহিত পরেই চাষের গান শুনবেন নাজিমুদ্দিন বরভূঁইয়া ও সহশিল্পীর পরিবেশনায়। রাত আটটায় কথিকার অনুষ্ঠান, এতে দেখা ও শোনায় বাংলা ব্যান্ড গান, এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত নটা পনেরো মিনিটে। এতক্ষণ প্রথমে আজকের ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন প্রেমের কাহিনী ছবি থেকে শান ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এখন শুনবেন চাষ আবাদের কথা।

0: কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথার আসর। কৃষক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের আসরে প্রথমে আমরা শুনব একটি আলোচনা, হৃদরোগ প্রতিরোধের উপায়। আর এ নিয়ে আলোচনা করছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রাজকুমার ভট্টাচার্য। তাহলে আসুন শোনা যাক এই আলোচনাটা।
1: হৃদরোগ প্রতিরোধের উপায় এই বিষয়ে আলোচনা করছি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজকুমার ভট্টাচার্যের সাথে। নমস্কার।
2: নমস্কার।
1: আমরা যেহেতু হৃদরোগ নিয়ে আলোচনা করব, তো প্রথমেই আমি জানতে চাইব যে আমাদের হৃদয় অর্থাৎ হার্ট, হার্ট বললে সবাই বুঝতে পারবে, তো এটা আমরা কীভাবে সুস্থ আছে এটা আমরা বুঝতে পারব?
2: হৃদরোগ আমরা সাধারণত বুঝতে পারি কিছু প্রাথমিক কিছু লক্ষণগুলো থাকে, যেমন প্রথমেই হচ্ছে চেস্ট পেন বা বুকে ব্যথা, এটা হচ্ছে ফার্স্ট সিমটম এবং সবথেকে কমন সিমটম। তাছাড়া অনেক সময় বুকে ধরপড় করা, মাথা ঘোরানো, কিছু পরিশ্রম, হালকা কিছু পরিশ্রম করলে অত্যাধিক ঘাম হওয়া, তারপর হচ্ছে কখনো কখনো অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, এইগুলো কিছু অন্য কমপ্লেন্স যেগুলো অনেক সময় হৃদরোগের পেশেন্টের থাকে। কিন্তু এটা মনে রাখতে হবে যে হৃদরোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে চেস্ট পেন এবং হাঁপিয়ে যাওয়া, কিছু একটা হাঁটতে গেলেই বা কাজ করতে গেলেই হাঁপিয়ে যাওয়া বা শ্বাসকষ্ট বোধ করা, সেটাও কিন্তু হৃদরোগের লক্ষণ হতে পারে।

0: তো এই যে হৃদরোগ, এই ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়?
1: হৃদরোগের হৃদরোগ হওয়ার অনেক কিছু কারণ থাকে। হঠাৎ করে একজন নর্মাল মানুষের হৃদরোগ হবে তা না, কিছু কিছু সার্টেন রিস্ক ফ্যাক্টার্স থাকে। আমাদেরকে সেই রিস্ক ফ্যাক্টার্সগুলো জানতে হবে যে কোন ফ্যাক্টার্স থাকলে একটা পার্টিকুলার পেশেন্টের রিস্ক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন প্রাথমিক হচ্ছে নাম্বার ওয়ান ডায়াবেটিস। ডায়াবেটিস পেশেন্টসদের দেখা যায় যে হৃদরোগ হওয়ার সম্ভাবনা নর্মাল পপুলেশন থেকে অনেকটাই বেশি। আমাদের ভারতবর্ষে এখন ডায়াবেটিসের পেশেন্টস অনেকই বেড়ে গেছে, যার জন্য পাশাপাশি দেখা গেছে যে হৃদরোগের হারও অনেকটাই বেড়েছে ভারতে। এবং অ্যাট প্রেজেন্ট পুরো বিশ্বে ভারত হচ্ছে হার্টের ডিজিজের জন্য ক্যাপিটাল হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ। সেটা একটা বড় রিস্ক ফ্যাক্টর যে যেসব পেশেন্টদের হাইপারটেনশন আছে, প্রেশারের প্রবলেম রয়েছে এবং সেটা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করা হয়নি, ঠিক মতো ওষুধ খাচ্ছে না, এদের ক্ষেত্রে কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। তৃতীয় হচ্ছে যদি ফ্যামিলিতে কারোর হার্টের প্রবলেম থাকে, মায়ের দিকে হোক বাবার দিকে হোক, কারোর যদি হার্টের প্রবলেম থাকে তাহলে সন্তানদের বা নেক্সট ফিউচার জেনারেশনসেরও হার্টের সমস্যা হওয়ার প্রবণতা রয়েছে। চার নম্বর হচ্ছে যে কোলেস্টেরল ইমব্যালেন্স, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় ডিসলিপিডেমিয়া। শরীরে অনেক ধরনের কোলেস্টেরল থাকে, একটা হচ্ছে টোটাল কোলেস্টেরল, একটা হচ্ছে হাই ডেন্সিটি কোলেস্টেরল, লো ডেন্সিটি কোলেস্টেরল, ভেরি লো ডেন্সিটি কোলেস্টেরল এবং নন এইচডিএল কোলেস্টেরল। তার মধ্যে এইচডিএল কোলেস্টেরল বেশি থাকার অর্থ হচ্ছে যে সেটা ভালো, এলডিএল কোলেস্টেরল বেশি থাকার অর্থ হচ্ছে সেটা খারাপ, এবং তাই এলডিএল কোলেস্টেরলকে ব্যাড কোলেস্টেরল বলেও জানা হয়। দেন নন এইচডিএল কোলেস্টেরল বলে আরেকটা প্যারামিটার আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টদের ক্ষেত্রে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে স্মোকিং। যেসব লোকজন স্মোকিং করেন অথবা পাশাপাশি কেউ স্মোক করছে, সেই ধোঁয়াটা রেগুলারলি উনিও ইনহেল করছেন, যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং, এদের ক্ষেত্রে কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এগুলো হচ্ছে মেইন প্রাথমিক কিছু আমি বললাম। তাছাড়া লাইফস্টাইলের অনেক কারণ রয়েছে, যারা অত্যাধিক সেডেন্টারি লাইফস্টাইল থাকে, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম বা যাদের ডায়েট হ্যাবিটসগুলো খুবই হার্টের জন্য যেগুলো ভালো নয়, যেমন কি যারা ফাস্ট ফুড অত্যাধিক কনজাম্পশন করছেন বা স্যাচুরেটেড ফ্যাট অত্যাধিক কনজাম্পশন করছেন বা যে ট্রান্স ফ্যাটস যারা বেশি খায়, ওদের ক্ষেত্রে কিন্তু হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো হচ্ছে মেইন যেগুলো রিস্ক ফ্যাক্টার্স যেটা নাকি হার্টের ডিজিজ হওয়ার প্রবণতা বাড়িয়ে তুলছে ভবিষ্যতে। তো ওগুলোকে আমাদের সময় থাকতেই প্রতিরোধ করতে হবে।
0: তো আপনি ওই যেটা বললেন লাইফস্টাইল, এটাকে লাইফস্টাইল ডিজিজ বলা যায়।
1: হ্যাঁ,
0: এটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি?
1: প্রথম হচ্ছে আমাদের কিছু লাইফস্টাইল প্যাটার্নস ফলো করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ভালো করে ঘুমাতে হবে, স্লিপ। তো স্লিপটা কেমন হবে? অন্তত দিনে 6 ঘন্টা ঘুমানো উচিত, সব লোকের পক্ষে সেটা সাউন্ড স্লিপ হওয়া উচিত। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে আমরা কী বুঝি, খুব অত্যাধিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি না মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি? সাধারণত এটাই বলা হয় যে হার্ট রোগ প্রতিরোধ করার জন্য মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাই বেটার। মানে হচ্ছে ডেইলি হাঁটা, সেটা হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি ধরা হয়। ডেইলি হাঁটা কতটুকু হাঁটবেন? ডেইলি 1/2 ঘন্টা করে হাঁটতে থাকুন, অন্তত সপ্তাহে 5 দিন, মানে সপ্তাহে টোটাল হচ্ছে 150 মিনিট। সেই 150 মিনিট যদি কেউ হাঁটতে পারে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে, তাহলে কিন্তু হার্টের রোগ কমে আসবে, মানে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তো প্রথম হচ্ছে ঘুম, দ্বিতীয় হচ্ছে আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, তৃতীয় হচ্ছে আমাদের খাবার জিনিস। খাবার কী খাবো আমরা? আমরা একটা ব্যালেন্স ডায়েট ফলো করব, যার মধ্যে অপটিমাম মাত্রার কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, ক্যালোরিও থাকবে, ভিটামিনসও থাকবে, মিনারেলসও থাকবে। মানে আমি সোজা বাংলায় যদি বলতে যাই, সেটা হলো যে একটু ভাত খেলাম, ডাল খেলাম, সবজি ডেইলি রাখলাম, তার সাথে একটু ডেইলি মাছ রাখলাম, ফল, যদি ডায়াবেটিসের প্রবলেম না হয় তাহলে ফল খুবই ভালো হয় হার্টের জন্য, প্রত্যেক ধরনের ফলই কিন্তু হার্টের জন্য উপকারী। তারপর হচ্ছে আপনার ঘি বা মাখন বা রেড মিট যেটা আমরা বলি, সেগুলো অত্যাধিক কনজাম্পশন না করা, কারণ ওগুলো হচ্ছে হার্টের জন্য রোগ সৃষ্টি করার প্রবণতা বাড়িয়ে তোলে। ডায়েটের উপর হচ্ছে যে আমাদেরকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে, বা কেউ যদি পাশাপাশি কেউ স্মোকিং করছে, ওর ধোঁয়াটা যাতে আমি ইনহেল না করি সেটা মনে রাখতে হবে সবসময়, তো স্মোকিং থেকে দূরে থাকবে। তারপর হচ্ছে প্রেশার, কেউ যদি প্রেশারের পেশেন্ট হন, নিয়মিত যেন প্রেশারের ওষুধগুলো খান,

0: এবং রেগুলারলি চেক করেন, তাহলে বুঝতে পারবেন যে প্রেশার কন্ট্রোলে রয়েছে কি না। এবং যারা প্রেশারে পেশেন্ট নয় তারা অন্তত কিছুদিন পরপর অ্যাটলিস্ট প্রেশারটা মনিটরিং করে চেক আপ করে নেওয়া উচিত। নাম্বার সিক্স হচ্ছে ডায়াবেটিস। ঠিক তেমনি ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, অথবা এক্সারসাইজই করুন বা যেটাই করুন না কেন, মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে সুগার লেভেল যেন নর্মাল থাকে। HbA1c বলে একটা প্যারামিটার হয় ডায়াবেটিস চেক করার জন্য, সেটা 3 মাসের রেকর্ডিংটা বলে দেয় যে কতটুকু ছিল অ্যাভারেজ গ্লুকোজ, সেটা যেন 7 এর নিচেই থাকে। আমাকে সেটার জন্য এখন ওষুধই খাই, এক্সারসাইজই করি বা যাই করি বা ডায়েটই কন্ট্রোল করি, আমার HbA1c নর্মাল থাকা উচিত। ফাস্টিং ব্লাড সুগার এবং খাওয়ার 2 ঘন্টা পরে যেটা ব্লাড সুগার পরীক্ষা হয়, পিপি ব্লাড সুগার, ওগুলো যেন নর্মাল লেভেলে থাকে। এই হচ্ছে বেসিক কিছু জিনিস যেটার মাধ্যমে আমরা লাইফস্টাইল যেটা প্যাটার্নস আমরা ফলো করা উচিত হার্টের রোগকে প্রিভেন্ট করার জন্য।
1: তো আপনি যে হার্টের কথা বললেন, সেটা কি মর্নিং ওয়াক মানে সকালেই করতে হবে না অন্য সময় এটা করা যায়?
0: আইডিয়ালি মর্নিং ওয়াকই বলা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে মর্নিং ওয়াক তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, এই জন্য মর্নিং ওয়াক না করলেও চলবে। কেউ যদি ইভিনিং এ ওয়াক করে, বা মনে করুন যে ইভিনিং এ ওয়াক কোথায় করবে, আমাদের শহরে যদি অনেকেই ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় বা ঠিক মতো জায়গা পাচ্ছে না, কোনো প্লে গ্রাউন্ড নেই বা কোনো লন নেই, তাহলে ওরা বাড়িতেই বসে হাঁটুক। রাত্রিবেলা যাই টাইম পায় না কেন, একটা সময় তো ফ্রি হবে আমার লোকটা, যে টাইমেই ফ্রি হোক না কেন, অ্যাটলিস্ট আধ ঘন্টা হেঁটে যান, সে বাড়ির ভেতরেই হোক না কেন, তাও কিন্তু হার্টের জন্য উপকারী হবে।
1: হৃদরোগ এখন কিন্তু আর বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই, অল্প বয়সীদের মধ্যেও এটা ছড়িয়ে পড়েছে, তো এ নিয়ে কি বলবেন?
0: এর পিছনে অনেক কারণ রয়েছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক আজকালকার পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে। কারণ হচ্ছে এখন ইয়াং মানুষদের খুবই হার্টের প্রবলেম হয়, আমরা প্রায় সময় দেখতে পাই 32 ইয়ার্স, 38 ইয়ার্স, 36 ইয়ার্স, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি যে হার্ট অ্যাটাক নিয়ে আসছে আমাদের কাছে। এখন সেটার মূলত কারণটা কী হচ্ছে, কিছুটা হচ্ছে জেনেটিক, ইন্ডিয়ান পপুলেশনরা হচ্ছে জেনেটিক্যালি মানে বেশি প্রিডিসপোজ টু ডেভেলপ হার্ট ডিজিজ, তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, ইন্ডিয়ান মানুষদের জেনেটিক মেকআপটাই ওরকম। দ্বিতীয়ত হচ্ছে লাইফস্টাইল, বসে থাকা সারাটা দিন মোবাইল নিয়ে বা টিভিতে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই নেই বললেই চলে এখনকার দিনে। তৃতীয় হচ্ছে খাওয়া দাওয়া, ইয়াং মানুষদের মধ্যে স্মোকিং বলুন, ফাস্টফুড কনজামশন বলুন, এগুলো বিহেভিয়ার বেশি দেখা যায়। এই সব কিছু কারণ মিলেই আলটিমেটলি এই পপুলেশনের মধ্যে মানে ইয়াং পপুলেশনের মধ্যে হার্টের ডিজিজটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে এই রিসেন্ট কিছু বছরের মধ্যে। তাই সেই জন্য আমি সবসময় বলি ইয়াং পেশেন্টরাও যেন নিয়মিত বছরে একবার যেন রুটিন যেগুলো টেস্ট হয়, অ্যাটলিস্ট লিপিড প্রোফাইল হোক, যেটা আমরা কোলেস্টেরল লেভেলসগুলো জানতে পারবো, একটা সুগারের পরীক্ষা হোক, একটা ইউরিক অ্যাসিড হোক, একটু প্রেশার চেক করে নিল, একটা ECG করে নিল, বা কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে হার্টের প্রবলেম আছে, ওদের ক্ষেত্রে তো আরও আগের বয়স থেকেই চেকিং শুরু করে নেওয়া উচিত। তাহলে আমরা ভবিষ্যতে এদের সেই হার্ট অ্যাটাক বলুন বা যেগুলো সিভিয়ার কার্ডিয়াক প্রবলেমস আছে ওগুলো প্রিভেন্ট করতে আমরা পারব।
1: হার্ট অ্যাটাক একটা কমন ওয়ার্ড, তো সবাই কিন্তু বলে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক, কিন্তু এই হার্ট অ্যাটাক কি, কেন হয়, এ নিয়ে যদি কিছু বলে।
0: হার্ট অ্যাটাকটা হচ্ছে একটা কমন টার্ম, ঠিকই বলেছেন, বেসিক্যালি সায়েন্টিফিক নামটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা MI বলি আমরা। এখন এখানে কি হয়, বেসিক্যালি হার্টের কিছু, হার্ট হচ্ছে প্রধান অঙ্গ যার মাধ্যমে শরীরের প্রত্যেক অঙ্গ এবং প্রত্যঙ্গে রক্ত চলাচল হয়, হার্ট হচ্ছে একটা পাম্প। কিন্তু একটা জিনিস আছে যে হার্টকে আবার কে ব্লাড সাপ্লাই করছে, কারণ হার্ট যে ব্লাড সবাইকে সাপ্লাই করবে ওকেও তো কেউ একজন ব্লাড সাপ্লাই করতে হবে, নাহলে সে ফাংশন করতে পারবে না। তো সেই যে হার্টের যেগুলো শিরাগুলো রয়েছে যার মাধ্যমে সে রক্ত সাপ্লাই পায়, সেই শিরাগুলোর নাম হচ্ছে করোনারি আর্টারিজ। সেই করোনারি আর্টারিজের ভেতরে যদি কোলেস্টেরল ডিপোজিশন হয়, আস্তে আস্তে দেখা যায় যে শিরাটা বন্ধ হয়ে আসতে পারে, তো যেদিন শিরাটা বন্ধ হয়ে যায় তখনই ওটাকে বলা হয় হার্ট অ্যাটাক, সেটা কি বলা হয় হার্ট অ্যাটাক। এবং যদি পুরোটা বন্ধ না হয় তখন অনেক সময় সেটাকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ, মানে হচ্ছে যে তার রক্ত চলাচল কম হচ্ছে কিন্তু এখনও অ্যাটাক স্টেজে পৌঁছয়নি। যেদিন পুরো বন্ধ হয়ে যাবে ভেতরের শিরাটা, সেই কোলেস্ট্রল ডিপোজিশন হয় একদিন রাপচার হয়ে যাবে ভেতরেই, তখনই রাস্তাটা বন্ধ হয়ে যায়, হার্টের শিরাতে আর কোনো রক্ত চলাচল নেই, তখনই হার্ট অ্যাটাক আমরা ওটাকে বলি।
1: তো কারো হার্ট অ্যাটাক হওয়ার আগে কোনো উপসর্গ দেখা যায় কি?
0: হ্যাঁ, হার্ট অ্যাটাক হওয়ার সময় অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে উপসর্গগুলো থাকে। যেমন কেউ বলবে যে

0: চললেই বুকে একটা যন্ত্রণা হচ্ছে, বুকে চাপ দিচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, এইভাবে অনেক দিন চলছে, বছর দেড় বছর দু বছর এইভাবেই চলে যাচ্ছে, তাহলে ও কিন্তু একটা বুঝতে পারবো আমরা যে ও একটা হার্টের পেশেন্ট। তখন ওকে নিয়ে আমরা আগে থেকেই সময় থাকতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র দিয়েও যাই হোক যেটাই দরকার না কেন সেইভাবে আমরা যদি চিকিৎসা করতে পারি ওই স্টেজেই, তাহলে কিন্তু সে হার্ট অ্যাটাক পর্যন্ত যাবেই না।
1: তো এটা ঝুঁকিটা কাদের বেশি?
0: এই ঝুঁকিটা হচ্ছে মেইন যে ওই তিনটে রিস্ক ফ্যাক্টর যেগুলো আগে বললাম, যে ডায়াবেটিস, প্রেশার, স্মোকার, কোলেস্ট্রল প্রবলেম, এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, এবং যারা সেডেন্টারি লাইফস্টাইল মানে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, এরাই হচ্ছে মেইনলি রিস্ক ফ্যাক্টরস যাদের নাকি ইস্যু হতে পারে। আরেকটা হচ্ছে ফ্যামিলিতে কারোর যদি কোনো দিন হার্ট অ্যাটাক হয়েছিল, বা অল্প বয়সেই যাদের ফ্যামিলিতে দেখা যায় যে হার্টের প্রবলেম হয়, অনেক সময় দেখা যায় যে খুব কম বয়সে জেনেটিক্যালি কারোর কোলেস্টেরল বেশি মাত্রায় থাকে, সেটাকে বলা হয় ফ্যামিলিয়াল কোলেস্টেরোলেমিয়া। মানে ফ্যামিলিয়াল কারণ অনুযায়ী ছোটো বয়স থেকেই দেখা যায় যে কোলেস্টেরলের লেভেলসগুলো বেশি, তো সেই ক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা বেশি থাকে।
1: তো এরকম অবস্থায় হার্ট অ্যাটাক হয়েছে বা কোনো উপসর্গ দেখা যাচ্ছে, তখন কী করা উচিত?
0: হার্ট অ্যাটাক যখনই সন্দেহ হচ্ছে তখন প্রথমেই পেশেন্ট সাধারণত যেটা বলে থাকে হচ্ছে বুকে চাপ দিচ্ছে, বা বুকে ব্যথা হচ্ছে, বা বুকে একটা যন্ত্রণা হচ্ছে, সেটা কমছে না, প্লাস খুব অত্যাধিক ঘাম ঝরছে, বুকে ধড়ফড় করছে, হাঁপিয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখনই আমাদের সন্দেহ করতে হবে যে একটা হার্ট অ্যাটাক হতেও পারে। তখন আমাদের বাড়িতে থাকার সময় কী করা উচিত? প্রথমত অ্যাটলিস্ট বাড়িতে সবারই অ্যাসপিরিন ট্যাবলেট রেখে দেওয়া উচিত, চারখানা অ্যাসপিরিন ট্যাবলেট 75 mg চুষে যদি কেউ খেয়ে নিতে পারে চিউইং করে, তাহলে কিন্তু সেটা একটা খুব বড় হেল্প দিয়ে দেয় ইমিডিয়েট একটা প্রোটেকশন দেওয়ার জন্য। তাছাড়া সর্বিট্রিট বলে ট্যাবলেট পাওয়া যায় বাজারে, ওগুলো একটা জিভের তলায় রাখতে পারে, অন্তত এইটুকুন করে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে বা নিয়ে কোনো ডাক্তারের চিকিৎসালয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা উচিত, তাহলে ডাক্তার সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোস করতে পারেন। এখন মনে করুন যে কারোর হার্ট অ্যাটাক নেই আর ও সে অ্যাসপিরিন ট্যাবলেট খেয়ে নিয়েছে, তাদের সাথে ভয় পাওয়ার কিছু নেই, তাতে কোনো ক্ষতি হবে না, কারণ বাড়িতে লোক থেকে তো লোকে ডায়াগনোস করতে পারবে না কী হয়েছে, কিন্তু সে যদি অ্যাসপিরিন খেয়ে থাকে তাতে কোনো ক্ষতি নেই। ইনফ্যাক্ট যদি হার্ট অ্যাটাক সত্যিকারের হয়ে থাকে সেই চারটে অ্যাসপিরিন ট্যাবলেটের জন্য ওর প্রাণটা বেঁচে যেতে পারে।
1: তো অনেক সময় দেখা যায় যে হার্ট ব্লক যেটাকে বলে, তো এটা কেন
0: হার্ট অ্যাটাক আর হার্ট ব্লক অ্যাকচুয়ালি বলতে গেলে একই জিনিস। হার্ট অ্যাটাকটা হচ্ছে যে হার্ট ব্লকের কারণে কি রেজাল্ট এসছে, হার্ট ব্লক হওয়ার জন্য হার্টের শিরাটা ব্লক হওয়ার জন্য যে পরিস্থিতিটা ক্রিয়েট হচ্ছে সেটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক, এবং তার কারণ যদি আমি জিজ্ঞেস করতে যাই তার কারণটা হচ্ছে যে শিরাটা ব্লক হয়েছে বলেই হার্ট অ্যাটাক হলো। তাহলে বস্তু দেখতে গেলে জিনিস একই, কিন্তু একটা হচ্ছে কজ, একটা হচ্ছে রেজাল্ট, একটা হচ্ছে কারণ, একটা হচ্ছে রেজাল্ট। তো সেই হার্ট ব্লক যদি থাকে তো সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে, ওষুধপত্র দিয়ে হোক বা এনজিওগ্রাফি করে স্ট্যান্ড বসানো হয় যেটাকে বলা হয় করোনারি অ্যানজিওপ্লাস্টি, এর মাধ্যমে ব্লককে খুলে দেওয়া হয়।
1: মানে হার্ট অ্যাটাক মানে কিন্তু মৃত্যু
0: না? অবশ্যই না, হার্ট অ্যাটাক মৃত্যু ছিল এককালে, কিন্তু এখন একদম অবশ্যই নয়, কারণ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে টেকনোলজি, অনেক ধরনের ট্রিটমেন্টই আছে, এই জন্য মোটেই মৃত্যু এটা নয়, এখন ট্রিটমেন্ট আছে, অবশ্যই আছে।
1: হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই দুটির মধ্যে পার্থক্য?
0: কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে আরেকটা খুবই কমন শোনা যায় বা সবে আমরা দেখি, অনেকেই অনেক বড় বড় সেলিব্রিটিজও বিগত কিছু বছরের মধ্যে মারা গেছেন, কারণ বলা হয় টিভিতে দেখি আমরা কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে একটা টার্ম যেটা সিগনিফাই করছে বা যেটা বোঝাচ্ছে যে ওর হার্টটা বন্ধ হয়ে গেছে, হার্টের বিটিং বন্ধ হয়ে গেছে, হার্টের পাম্পিং বন্ধ হয়ে গেছে, মানে কথায় সোজা কথায় হার্ট বিট করা বন্ধ করে দিল। এখন সেটা যদি হয় তৎক্ষণাৎ পেশেন্টের মৃত্যু ঘটতে পারে, কারণ হার্টের পাম্পিংই বন্ধ হয়, হার্ট নড়ছেই না। কিন্তু এটাও দেখতে হবে যে সেটা কেন হলো। সাধারণত সবথেকে কমন হারণ কারণ হচ্ছে হার্ট বন্ধ হয়ে যাওয়ার হার্ট অ্যাটাক নিজেই। যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে তার সম্ভাবনা থাকে, যদি সে অ্যাডিকুয়েটলি চিকিৎসা না পায় তাহলে কিন্তু তার হার্ট বন্ধ হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলি কার্ডিয়াক অ্যারেস্ট। অনেক সময় হার্টের অন্য কিছু রোগও থাকে যেটাকে আমরা বলি এরিদমিয়া, মানে যার রিদমে গণ্ডগোল, হার্টের বিটে রিদম গণ্ডগোল থাকে, ওদের ক্ষেত্রেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে সোজা কথায় যে হার্ট বন্ধ হয়ে যায়, তো সেটা সবথেকে কমন কারণ হার্ট অ্যাটাক। আর তাছাড়া অনেক কারণ রয়েছে হার্টের যেটা থেকেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কিন্তু কমনটা হচ্ছে হার্ট অ্যাটাক। এখন ব্যাপার হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট যদি কারোর আমি সাসপেক্ট করি ওকে আমরা বেসিক্যালি কী করবো? এখন বাড়িতে তো কোনো ট্রিটমেন্ট সম্ভব হবে না।

0: সেই ক্ষেত্রে আমরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন দিই। এটা হচ্ছে একটা কিছু নয়, বাড়িতে বসেই যে কোনো মানুষই দিতে পারে। ওটা দুটো হাতকে চেপে বুকের উপরে জোরে জোরে কম্প্রেস করতে হয় যাতে হার্টের বিটটা ফিরে আসে, সেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। আজকাল ওটা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে, ইউটিউবে বলুন বা যে কোনো লিটারেচার বলুন, সব জায়গায় এ নিয়ে খুব মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা চলছে যাতে লোকজনরা বুঝতে পারে অ্যাটলিস্ট যে বাড়িতে হঠাৎ করে যদি কারোর কিছু হয়ে যায় তাহলে কী করা উচিত। তারপর না সে একটু রিভাইভ করলে পেশেন্টকে হাসপাতালে নিয়ে এলো, কেন হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট সেটাও দেখা যাবে, সে অনুযায়ী চিকিৎসাও পেতে পারে পেশেন্ট।
1: ঘুমের মধ্যেও কি তার হার্ট অ্যাটাক হতে পারে?
0: ঘুমের মধ্যেও হতে পারে, সেটা যদি কারোর ঘুমে হয়, ব্যাপার হচ্ছে যে সাধারণত সে কমপ্লেন খুব একটা বোঝা যাবে না, কারণ পেশেন্ট তো নিজের থেকে বলবে না। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট খুবই রেয়ার, খুবই রেয়ার। সাধারণত হার্ট অ্যাটাক একটা পিক অ্যাক্টিভিটির মোমেন্টেই হয়, এমন নয় যে ঘুমে হবে না বা রেস্টে হবে না কখনো, হতেও পারে, কিন্তু সাধারণত বেশি হয় অ্যাক্টিভিটিতেই, কিন্তু ঘুমে রেয়ারলি হতেও পারে।
1: হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক যেটা, এই দুটোর মধ্যে পার্থক্য কি?
0: বেসিক্যালি দুটো একই জিনিস বলতে গেলে। যেমন হার্টের শিরা, যেগুলো আমি বলছিলাম অল্প আগে, করোনারি আর্টারিজ ওদের নাম, করোনারি আর্টারিজের ভেতরে যদি কোলেস্ট্রল ডিপোজিট হয়, একদিন জমে জমে জমে জমে যেদিন পুরো বন্ধ হয়ে যাবে, সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক। ঠিক তেমনি ব্রেইনেরও কিছু শিরা রয়েছে যে নাকি ব্রেইনকে রক্ত সাপ্লাই দিচ্ছে, রক্ত সঞ্চার করছে ব্রেইনের মধ্যে, সেই শিরাগুলোর মধ্যেও সেম তেমনি কোলেস্ট্রল ডিপোজিশন হতে পারে। একদিন ডিপোজিশন হয়ে যখন পুরো বন্ধ হয়ে যাবে তখন সেটাকে বলা হয় স্ট্রোক। তো আমরা জিনিস দেখতে পাচ্ছি দুটোই হচ্ছে শিরার ব্লকেজ। যদি হার্টের শিরা, যেগুলো মানে হচ্ছে করোনারি আর্টারিজের শিরাগুলো যদি ব্লক হয় সেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। আর যদি ব্রেইনের আর্টারি, যেগুলোকে আমরা বলি সেরিব্রাল আর্টারি, ওগুলো যদি ব্লক হয়ে থাকে, কোলেস্ট্রল ডিপোজিশন হয় বা ব্লিডিং হয়, তখন আমরা ওটাকে বলি স্ট্রোক। বেসিক মেকানিজম আমাদের দুটোর একই, যদি হার্টে হয় সেটা হার্ট অ্যাটাক, যদি ব্রেইন হয় সেটা হচ্ছে স্ট্রোক।
1: মানে এরকম হলে আমরা বুঝতে পারবো এবং কিভাবে আমরা রক্ষা করব।
0: যেমন হার্টের শিরা যদি বন্ধ হয়ে থাকে, প্রধান লক্ষণ হচ্ছে বুকে ব্যথা, যেটা বলছিলাম। আবার যদি ব্রেইনের শিরা বন্ধ হয়ে থাকে তাহলে প্রধান লক্ষণ হচ্ছে পেশেন্টের একটা সাইড উইক হয়ে যাওয়া, আইডিয়া ডান দিক বা বাঁ দিক প্যারালাইজের মতো হয়ে যাওয়া, পেশেন্ট হাত নাড়াতে পারছে না, পা নাড়াতে পারছে না, কোথায় অস্পষ্ট এসে গেছে, কোথায় জড়তা বা অজ্ঞান হয়ে যাওয়া হঠাৎ করে, এগুলো হচ্ছে স্ট্রোকের লক্ষণ প্রধানত। আর হার্টের লক্ষণ হচ্ছে প্রধানত হাঁপিয়ে যাওয়া, বুকে ব্যথা হঠাৎ করে শুরু হওয়া, বুকে ধরপড় করা, ঘাম ঝরছে, ওগুলো হচ্ছে মেইনলি হার্ট অ্যাটাকের সিম্পটমস। তো ওটা দিয়ে আমরা অ্যাটলিস্ট চিহ্নিত করতে পারবো যে পেশেন্টের প্রবাবল কী হয়েছে।
1: আমরা তো অনেকক্ষণ হার্টের বিষয়ে আলোচনা করলাম, তো আমরা এটা প্রতিরোধ, এই যে হৃদরোগটা প্রতিরোধ কিভাবে করব?
0: হৃদরোগ আর স্ট্রোক বলুন যাই বলুন, প্রথম হচ্ছে আমরা কোলেস্ট্রলকেই কন্ট্রোল করব। আমরা নিয়মিত আহার হ্যাবিটটা, ফুড লাইফস্টাইলটা খুবই ভালো মতন মেনটেন করব, রোজ একটা নিয়মিত সময় খাবো, রোজ একটা ব্যালেন্স ডায়েট রাখবো। আমরা ব্যালেন্স ডায়েট বলতে মেইনলি হচ্ছে যে আমাদের ফ্রুটস বেশি, ভেজিটেবলস বেশি, এডিকুয়েট মাত্রায় প্রোটিন রয়েছে, ডেইলি একটা মাছ খেলাম আমি, দেন আমরা সবজি বেশি প্রেফার করব, কার্বোহাইড্রেটের কন্টেন্ট কম হবে। যদি ভাতও খাই খুব বেশি ভাত নয়, যদি রুটিও খাই আমি রুটি খুব বেশি হলে দুটো, কারণ কার্বোহাইড্রেটগুলো খুব বেশি মাত্রায় হার্টের জন্য ভালো নয়। তো ওগুলো আমরা প্রথম হচ্ছে আমরা কোলেস্ট্রল বা ডায়েটটাকে ঠিক করলাম। আমরা স্মোকিং থেকে সব সময় দূরে থাকব, আমরা নিয়মিত স্লিপ লাইফস্টাইলটা আমরা ফলো করবো, স্লিপ আমাদের এডুকেট স্লিপ হওয়া উচিত। আমরা নিয়মিত রেগুলারলি কোলেস্ট্রল চেক আপ করবো, সুগার চেক আপ করবো, ব্লাড প্রেশার চেক আপ করবো। আমরা রেগুলারলি যদি কোনো ডায়াবেটিস পেশেন্ট হই, আমরা ওকে নিয়মিত ওষুধ দিয়ে রাখবো এবং তার সুগার লেভেলকে মেনটেন করার চেষ্টা করবো, তেমনি ব্লাড প্রেশারকেও। তাছাড়া হচ্ছে আমরা যেটা বললাম, রেগুলারলি আমরা হাঁটবো, প্রত্যেক দিন আধ ঘন্টা করে আমরা হাঁটবো, বাড়িতেই হোক আর বাইরেই হোক, সকাল হোক বা ইভিনিংয়ে হোক, যখন সময় পাই অ্যাটলিস্ট অন্তত শরীরের জন্য আমরা একটু হাঁটবো, আমরা আধ ঘন্টা করে। এগুলো লাইফস্টাইল যদি আমরা অ্যাটলিস্ট এই বেসিক কিছু কিছু জিনিস যদি আমরা ফলো করতে পারি, তাহলেই আমরা হার্ট অ্যাটাক বা হার্টের হৃদরোগের সম্ভাবনা 95% বেশি আমরা চান্স কমিয়ে দিতে পারব।
1: তো সবাইকে মোটামুটি নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে। এবং পরিবারেরও স্বাস্থ্য সম্বন্ধে সচেতন।

0: কিছুটা আমাদের নিজেদের সচেতন হতে হবে, আমাদের নিজেদের অ্যাওয়ারনেস আসতে হবে কি হচ্ছে কি না হচ্ছে, রোগটা কীভাবে হচ্ছে একটু জেনে নেওয়া উচিত। এখন তো আগেকার দিনে তো খুবই ওগুলো নিয়ে খুব একটা আলোচনা হতো না, এখন ইউটিউব রয়েছে, নানান ধরনের ম্যাগজিন রয়েছে, বই রয়েছে, লিটারেচার রয়েছে, সবসময় হার্টের নিয়ে কিছু না কিছু আলোচনা হতেই থাকে। তো অ্যাটলিস্ট আমাদের একটু চোখ কানে একটু খোলা রাখতে হবে, যাতে বেসিক্যালি আমাদের খুব মাহামারিতে কিছু করতে হচ্ছে না, মিনিমাম যেগুলো জিনিস আমাদের করা উচিত অ্যাটলিস্ট আমরা একটু ফলো করলে আমরা হার্টের রোগ কিন্তু সিগনিফিকেন্টলি কমিয়ে দিতে পারবো আমরা। এবং ভারতের যা চলছে এখন, যে হার্টের ক্যাপিটাল বলা হচ্ছে হার্ট ডিজিজের ওয়ার্ল্ডে, সেই জিনিসটাকে আমাদের নিয়ে আসতে হবে আমাদের সবাইকে মিলে একসাথে।
1: ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন?
0: হ্যাঁ, ওয়ার্ল্ড হার্ট ডের দিন আপনারা সবাই এটা একটা রেজলিউশন নিন যে আমি যে যা কথাগুলো বললাম এই মাত্র অল্প আগে কী কী ফলো করা উচিত, এই হ্যাবিটসগুলো যেন আমরা সেদিন থেকে এই বছরের ওয়ার্ল্ড হার্ট ডের থেকে যেন শুরু করি আমরা, যা যা আমরা আমাদের হার্টের জন্য ভালো, আমরা যেন আমাদের আশেপাশে নিকটবর্তী যারা রয়েছেন এদেরকে আমরা বুঝিয়ে দিই। একে যদি একজন লোক যদি আরও পাঁচজনকে বোঝায়, ওই পাঁচজন লোক আরও 50 জনকে বোঝাবে, এইভাবেই আমরা সবাই মিলে অ্যাওয়্যার হবো হার্টের সম্বন্ধে, এবং সেই ক্ষেত্রেই আমরা নিজেকে ভালো রাখতে পারবো এবং পরেরকেও অন্যদেরকেও আমরা ভালো রাখতে পারবো, এবং সেইভাবে হার্টের ডিজিজ আমরা কন্ট্রোল করতে সক্ষম হবো আমি মনে করি। এবং এই জিনিসটা আমি যা বলবো, আমি রিকোয়েস্ট করবো সবাইকে, দর্শক বন্ধুকে, যে সবাই মিলে যেন এই ওয়ার্ল্ড, এই আগামী ওয়ার্ল্ড হার্ট ডেতেই যেন আমরা সবাই মিলে শুরু করি এই লাইফস্টাইলগুলো আমরা।
1: হৃদরোগ প্রতিরোধের উপায়, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, যাতে আমি আমার মিনিমাম যেটুকু আমি শেয়ার করতে পারলাম করেছি। আগামীতে যদি কোনো প্রয়োজন আমি নিশ্চয়ই আসবো, এবং ভলেন্টিয়ারের মাধ্যমে আমি আমার সব দর্শক বন্ধুকে সুস্থ থাকার জন্য বলছি, আর নিজেকে সুস্থ রাখো এবং অন্যদেরকেও সুস্থ রাখো। ধন্যবাদ।
2: এতক্ষণ কৃষক বন্ধুরা আপনারা শুনলেন একটি আলোচনা, হৃদরোগ প্রতিরোধের উপায়ে, আর এ নিয়ে আলোচনা করলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজকুমার ভট্টাচার্য। তো এবারে আমাদের আসরে আছে একখানি আধুনিক গান কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। তো এবারে কৃষক বন্ধুরা আমরা শুনব একটি লোকগীতি স্বপন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে। তো কৃষক বন্ধুরা, আমাদের হাতে আজ আর সময় নেই, আসর থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নেবার আগে আপনাদের আরও একবার জানাই অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।

এতক্ষণ শুনলেন চাষ আবাদের কথা। আসর উপস্থাপনায় ছিলেন হিমানিশ ভট্টাচার্য। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন জব উই মেট ছবি থেকে, ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে।

0: শুনছেন হিন্দি ছবির গান।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে।

0: তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
1: হঠাৎ এই কথা কেন বলছিস?
0: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
1: তাই নাকি? কি হবে সেখানে?
0: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
1: বাহ, এ তো দারুণ খবর দিলি। আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
2: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে

0: হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান ডাক্তারের দরবারে।
1: শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন স্যার ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন রাত 7:34:45। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে, ও তার অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনবেন আমাদের কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: मैं आज देश के सामने एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। एक घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্ধুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও

0: ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that we are, it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26শে মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি

চেন্নাই এবং মাদুরাই জুড়ে পাঁচটি স্থানে চল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি হলুদ সতর্কতা জারি করেছে। রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে ১০০টির বেশি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, ২০৩৬ সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। আইপিএল ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার ১ ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ৬ মাসের মধ্যে অ্যান্টিড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ ৭টা বেজে ৫০ মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভায় উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল 2026 দাখিল, আসাম মৎস্য উন্নয়ন নিগমের সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে রাজ্যের 8 জন আধিকারিক আটক, সামাজিক মাধ্যমে শিশু সুরক্ষা ও গোপনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বিদ্যালয়সমূহকে বিশেষ পরামর্শ এবং জুবিন গার্গের মৃত্যুর মামলায় 8 জন অভিযুক্তের বিরুদ্ধে বিচারের ধারা নিশ্চিত। এবারে বিস্তারিত খবর। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের আজ চতুর্থ দিনের কার্যসূচির শুরুতেই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026 বিধানসভায় উত্থাপন করেন। এরপর মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনসাধারণের বিকাশ এবং সুরক্ষার স্বার্থে জনসাধারণ বিজেপি মিত্রজোটকে বিপুল ভোটে জয়ী করেছে। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে প্রথমে নবনির্বাচিত বিধায়ক বিশেষ করে যুব বিধায়কদের অভিনন্দন জানান। ডক্টর শর্মা সংসদে রাষ্ট্রপতির ভাষণের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, সংসদের প্রত্যেক সদস্য রাষ্ট্রপতির ভাষণের প্রতি সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তার ভাষণ শোনেন। আসামেও বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন করে দেশবাসীর কাছে সুস্থ নিদর্শন তুলে ধরা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
1: আমার গণতান্ত্রিক পরম্পরাত বিধানসভায় আটাইতকৈ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, আর তার বাবেই আমি বিধানসভাক গণতন্ত্রের মন্দির হিসাবে আখ্যা দিই। মই আশা করিম যে এই বিধানসভার প্রতিটি কার্যসূচীকে আমার সদনের সদস্য সকলে, বিশেষ নতুন সদস্য সকলে অত্যন্ত গম্ভীরতাৰে সহকারে লব। রাজ্যের সমস্যা সমূহের বিষয়ে আলাপ আলোচনা করিব আৰু রাজ্যের জনসাধারণের আস্থা এই সদনের প্রতি যাতে সদায় নিরন্তরভাবে থাকিব পারে তার বাবে আমি সকলে প্রচেষ্টা করিব লাগিব।
0: মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তার ভাষণে স্বাস্থ্যক্ষেত্রের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর রাজ্যে প্রসূতি মৃত্যুর হার দেশের মধ্যে সর্বাধিক ছিল। বর্তমানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এই ক্ষেত্রে দেশের 10টি উন্নত রাজ্যের মধ্যে আসাম অন্যতম বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, আসামের বেশ কয়েকটি সশস্ত্র সংগঠনের সঙ্গে আলোচনার ফলস্বরূপ বর্তমানে 6000-এরও বেশি যুবক মূল স্রোতে ফিরে এসেছে। একটা সময় কেন্দ্রীয় সরকারের অনুদানের ওপর নির্ভরশীল আসাম বিগত 5 বছরের প্রচেষ্টার পর বর্তমানে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সব ক্ষেত্রেই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে।

হচ্ছে। আগামী পাঁচ বছরে রাজ্যে দরিদ্র লোকের সংখ্যা বর্তমানে 17% থেকে হ্রাস পেয়ে 2-3% হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। উল্লেখ্য, আগামীকাল আসাম বিধানসভার অধিবেশন সমাপ্ত হবে। আসাম মৎস্য উন্নয়ন নিগমের সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ সম্পর্কে রাজ্য সরকারের তদারকি ও দুর্নীতি নিবারণ সঞ্চালকালয় আজ গৌহাটি সহ রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 জন আধিকারিককে আটক করেছে। গৌহাটি, বেলসোর, গৌরীপুর ও রোহা সহ বিভিন্ন স্থানে চালানো অভিযানে আটক হওয়া আধিকারিকরা হলেন মৎস্য উন্নয়ন নিগমের আগের পরিচালন সঞ্চালক অনুরাধা অধিকারী শর্মা, পূর্বের কার্যবাহী বাস্তুকার জ্যোতিষ শইকিয়া ও বিরিঞ্চি অধিকারী, পূর্বের সহকারী কার্যবাহী বাস্তুকার জ্যোতিপ্রসাদ শইকিয়া, পূর্বের সহকারী বাস্তুকার শাহাবুদ্দিন আহমেদ, পূর্বের প্রকল্প প্রবন্ধক ভাগীরথ দাস ও প্রতিষ্ঠানটির পূর্বের সহকারী কারিগরি আধিকারিক রবীন্দ্র নারায়ণ ডেকা। তদারকি ও দুর্নীতি নিবারণ সঞ্চালকালয়ের প্রবীণ পুলিশ সুপারের উদ্ধৃতি দিয়ে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে এই সম্পর্কে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক মাধ্যমে শিশুর সুরক্ষা ও গোপনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে আসাম পুলিশ রাজ্যের বিদ্যালয়গুলোকে বিশেষ পরামর্শ জারি করেছে। এর মাধ্যমে বিদ্যালয়গুলির শিক্ষক তথা অন্যান্য কর্মচারীকে এআই মর্ফিং, গ্রুমিং, সাইবার বুলিং ইত্যাদি সম্পর্কে অধিক সচেতন হবার আহ্বান জানিয়ে শিশুর নাম, শ্রেণী, অবস্থিতি বা ফোন নম্বর, জাতীয় ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিরত থাকতে আসাম পুলিশ পরামর্শ দিয়েছে। এছাড়া সাইবার অপরাধ থেকে রক্ষা করার জন্য শিশুকে সহজে শনাক্ত করতে না পারার মতো ফটো বা ভিডিও পোস্ট করার বিপরীতে দলীয় ফটো, মুখমণ্ডল অনুজ্জ্বল করা ফটো পোস্ট করতে পরামর্শ প্রদান করা হয়েছে। অন্যদিকে শিশুর অংশগ্রহণ করা অনুষ্ঠানের স্থান উল্লেখ না করতে বিদ্যালয়সমূহকে বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশের বাণিজ্য মহানগরী মুম্বাইতে দ্বিতীয় অসম ভবন নির্মাণের জন্য আসাম সরকারকে গতকাল আনুষ্ঠানিকভাবে 4.8 বিঘা জমি হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুম্বাইয়ের কটন গ্রিনে জমিটির স্বত্ব প্রদান করা হয়। আসাম সরকারের হয়ে নগাঁও জেলার আয়ুক্ত তথা অসম ভবনের মুম্বাইয়ের অতিরিক্ত যুগ্ম আবাসিক আয়ুক্ত দেবাশিস শর্মা এই স্বত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, নবী মুম্বাইয়ে থাকা অসম ভবনে যথেষ্ট থাকার জায়গা না থাকার পরিপ্রেক্ষিতে অন্য আরেকটি অসম ভবনের আবশ্যকতা হয়ে পড়েছে। এই নতুন অসম ভবনে আসাম থেকে চিকিৎসার জন্য মুম্বাইয়ে যাওয়া ক্যান্সার রোগীরা সহ অন্যান্য অতিথিদের জন্য থাকার সুবিধা করে দেওয়া এবং মুম্বাই আসামের সংস্কৃতি, পর্যটন ও বাণিজ্যের সম্ভাবনা প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে শ্রী শর্মা উল্লেখ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু মামলার বিচারপতি শর্মিলা ভুঁইয়ার বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে আজ 8 জন অভিযুক্তের বিরুদ্ধে মামলার ধারা আরোপ করা হয়। আদালত পরবর্তী পর্যায়ে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, মৃত্যুমুখে ঠেলে দেওয়া ইত্যাদি অপরাধের জন্য ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরম্ভ করবে। উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে কেউই নিজের দোষ স্বীকার না করায় আদালত আগামী 8 জন অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবে। ওইদিন থেকেই সাক্ষীদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। জুবিন গার্গের মৃত্যু মামলার বিশেষ তদন্তকারী দল সাক্ষী হিসেবে 394 জন লোকের তালিকা ইতিমধ্যে আদালতে দাখিল করেছে। উত্তর পূর্ব ভারতে মৎস্যচাষ ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 32.15 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু করা হয়েছে। মিজোরামের রাজধানী আইজলে গতকাল আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উন্নয়ন বিভাগের মন্ত্রী রাজীব রঞ্জন সিংহের পৌরোহিত্যে আয়োজিত সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান সহ উত্তর পূর্বাঞ্চলের মৎস্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এই পর্যালোচনা বৈঠকে আসামের প্রতিনিধি হিসেবে প্রাক্তন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অংশগ্রহণ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এবং ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের মৎস্য পরিকাঠামো ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন সমিতির উদ্যোগে আজ শিলচরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ, সম্পাদক নকুল রঞ্জন পাল সহ সমিতির কর্মকর্তারা কবির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে কবি মূর্তির পাদদেশে আয়োজিত আলোচনা সভায় কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাম্যবাদী চেতনা ও জীবনের নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত।

কাছাড় জেলার কাবুগঞ্জ জনতা কলেজের মহিলা সেল আইকিউএস এর উদ্যোগে আজ পণপ্রথার অভিশাপ শীর্ষক বিষয়ের উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের উপাধ্যক্ষা সুজাতা পালিতের পৌরোহিত্যে আয়োজিত সভায় মুখ্য বক্তা তথা শিলচর বার অ্যাসোসিয়েশনের আইনজীবী পঞ্চমী নাথ বলেন, সরকার পণপ্রথা নিরসনে কঠোর আইন প্রণয়ন করেছে, কিন্তু শুধুমাত্র আইন করলেই এই সমস্যার সমাধান হবে না। আইনজীবী শ্রীমতী নাথ পণপ্রথা দূর করতে শিক্ষা, সচেতনতা এবং নারীদের প্রতি সম্মান অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন। শ্রীভূমি জেলার স্বাস্থ্য বিভাগের মানসিক স্বাস্থ্য শাখার উদ্যোগে গতকাল লাতু মিনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সিজোফ্রেনিয়া ও অন্যান্য মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের পরিচর্যাকারীদের ভূমিকা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ড অরুণিতা বর্মন, ড দীপাঞ্জন ধর, মানসিক স্বাস্থ্যকর্মী সুস্মিতা দাস প্রমুখ মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা, পরিচর্যা এবং সহমর্মিতা নিয়ে বক্তব্য রাখেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভায় উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 দাখিল। আসাম মৎস্য উন্নয়ন নিগমের সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে রাজ্যের 8 জন আধিকারিক আটক। সামাজিক মাধ্যমে শিশু সুরক্ষা ও গোপনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের বিদ্যালয়সমূহকে বিশেষ পরামর্শ এবং জুবিন গার্গের মৃত্যুর মামলায় 8 জন অভিযুক্তের বিরুদ্ধে বিচারের ধারা নিশ্চিত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী শিলচর হিন্দি অনুষ্ঠানে এখন শুনবেন ঘনশ্যাম পাণ্ডের কথিকা রাজনীতি মে অপরাধিকরণ।
1: हमारे देश में राजनीतिक वातावरण अधिकांशतः अपराधमय हो गया है। राजनीति और अपराध परस्पर इतने धुल मिल गए हैं कि इनके मध्य स्पष्ट विभाजक रेखा खींचना बहुत कठिन हो गया है। राजनीति में बढ़ते
0: आकाशवाणी शिलचर এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আজ রাত আটটায় হিন্দি অনুষ্ঠানে শুনবেন ঘনশ্যাম পাণ্ডের কথিকা। রাত আটটা পনেরো মিনিটে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ইলেকট্রিক গিটার বাজিয়ে শোনাবেন রামকৃষ্ণ প্রামাণিক। রাত আটটা ত্রিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরির শিল্পী ওস্তাদ বাড়েগোলাম আলী খাঁ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শোনা যাবে রাত নটা পনেরো মিনিটে। রাত নটা ত্রিশ মিনিটে শুনবেন সঙ্গীতালেখ্য ঋতুর ছন্দে দুলি আনন্দে। রাত দশটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাজন মিশ্র ও সাজন মিশ্রের কণ্ঠে শুনবেন খেয়াল। এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে, খেতে খামারে সকাল সাড়ে ছটায়, লোকগীতি শুনবেন রমাপদ বৈষ্ণবের পরিবেশনায় সকাল ছটা পনেরো মিনিটে ও দুপুর একটা চল্লিশ মিনিটে, সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে, দেশবন্দনা শুনবেন সকাল সাতটা কুড়ি মিনিটে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন অদিতি মহসিনের কণ্ঠে সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর একটা পনেরো মিনিটে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে রাত নটা ত্রিশ মিনিটে গীতাঞ্জলি অনুষ্ঠানে।

0: লঘুযন্ত্রে সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ইলেকট্রিক গিটারে নজরুল গীতির সুর বাজিয়ে শোনালেন রামকৃষ্ণ প্রামাণিক।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।

আকাশবাণী শিলচর লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন খামাজ রাগে ঠুমরি শুনবেন ওস্তাদ বাড়িগোলাম আলী খাঁর কণ্ঠে।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ঠুমরি শুনলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কণ্ঠে। আকাশবাণী শিলচর, পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন সঙ্গীতালেখ্য ঋতুর ছন্দে দুলি আনন্দে।
1: সৃষ্টিমত্ত বিধাতার কণ্ঠ হতে দিব্য এক সুর, করেছিল বুঝি পথ ভুল, তারই নাম জানি নজরুল। রবি করজ্জ্বল শান্ত অচঞ্চল বাংলার আকাশে ইসরাফিলের সীমায় মহাহুঙ্কার তুলে যার কালবৈশাখী আবির্ভাব, তিনি নজরুল, বিদ্রোহী কবি আখ্যায় যিনি ভূষিত। কিন্তু এটাই তার একমাত্র পরিচয় নয়, তিনি বিদ্রোহ করেছেন, বিদ্রোহের গান গিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, আবার তেমনি প্রাণ ভরে শ্বাস নিয়েছেন যেখানে ফুলে ও ফসলে কাদা মাটি চলে, ঝলমল করে লাবণী। এই বাংলা মায়ের অপরূপ রূপ দেখে তিনি বিভোর হয়েছেন, তাই তো তার কবিতায় প্রেম আর প্রকৃতি হাত ধরাধরি করে চলে, ঘটেছে এক অপূর্ব সমন্বয়। বিদ্রোহের কবি হলেও প্রকৃতির ঋতু বৈচিত্র্য তার কবি মনকে আকৃষ্ট করে গানের লহরীর অপূর্ব সুসময় ব্যঞ্জিত হয়েছে। গ্রীষ্মের দুঃসহ তাপ, রুক্ষ ধূসরতা, শুষ্ক কঠোর রূপ ইত্যাদি সবকিছুরই প্রভাব নজরুলের গানে। গ্রীষ্ম কবির কাছে অগ্নি ঋষি, সেই ঋষির রোষাগ্নি শকুন্তলার উপর বর্ষিত, প্রচণ্ড তাপে তৃষ্ণার্ত চাতক চেয়ে থাকে তৃষিত আকাশে।

বর্ষা নজরুলের অত্যন্ত প্রিয় ঋতু। কবির কাছে বর্ষার এক শ্যামা তন্নি, এই তন্নি তার কালো কুন্তল দিয়ে অম্বরে মৃদঙ্গ বাজায়, কদম ও কিয়া ফুল দিয়ে বনডালা সাজায়, নিরাভরণ ধরাকে করে তুলে শস্য শ্যামলা। রিমিঝিমি বর্ষা নেচে উঠে

বর্ষার প্রতি কবির অভূতপূর্ব ভালোবাসা স্পষ্টতর হলেও অন্যান্য ঋতুকেও কিন্তু তিনি অবহেলা করেননি। তাই তো শরতের প্রতি তাঁর সাদর আহ্বান, এসো শারদ প্রাতের পথিক, এসো শিউলি বিছানো পথে, এসো ধুইয়া চরণ শিশিরে, এসো অরুণ কিরণ।

বর্ষার পরে বসন্তকে নিয়ে কবির মাতামাতি, শীতের রুক্ষতার শেষে বসন্ত মধুর হয়ে ওঠে মুখরিত। বনের পলাশ অশোকে রঙের ঘোর লাগে, কুহু কুহু রাবে কোকিলার উল্লাস।

নজরুল সাহিত্য সম্ভারের মধ্যে অন্যতম হল তাঁর কাব্যগীতিগুলি। কাব্য সঙ্গীত জিনিসটা ব্যক্তিগত, এগুলোতে যে সুর প্রয়োগ করা হয় সেগুলো স্রষ্টার আবেগ রসে রঞ্জিত। প্রেম সঙ্গীত এবং গজল ছাড়াও প্রকৃতি বিষয়ক গানও কাব্যগীতির মানদণ্ডে উন্নীত হয়েছে। কবির বসন্ত তার গীতিময়তার গতিতে বয়ে চলে, দোলা লাগায় দক্ষিণার বনে বনে।

বিদেশি সুর সঞ্চয়নেও নজরুল ছিলেন সিদ্ধ হস্ত। কবি বিদেশি সুরকে দেশীয় সঙ্গীত রসে নিষিক্ত করে প্রাণ মাতানো গীতিগুচ্ছ রচনা করেছেন। অতুলনীয় সেই গানগুলিতে মধ্যপ্রাচ্যের সুরা ও সাকি, খেজুর গাছ, প্রখর রৌদ্র এবং ওয়েসিসের শ্যামলী মায়েসে হাজির হয়েছে। সাগরের অভূতপূর্ব তরঙ্গে মুগ্ধ কবি জলদেবীর খেলা দেখলেন।

বৈচিত্র্য সাধনই ছিল নজরুল গীতির মূল কথা। তাই বিদ্রোহী নজরুল, প্রেমিক নজরুল, মানব দরদী নজরুল, সর্বোপরি সৃজনশীল নজরুল

লোকসঙ্গীত থেকেও সুর আহরণ করেছেন। সাঁওতালি ঝুমুর গানে তাই কবি তার অবিন্যস্ত আলুলায়িত কেশদান নিয়ে আনন্দে গেয়ে ওঠেন।

আকাশবাণী শিলচর আমাদের এখনকার অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে চন্দ্রকোষ রাগে খেয়াল শুনবেন পণ্ডিত রাজন মিশ্রা এবং পণ্ডিত সাজন মিশ্রার কণ্ঠে।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ চন্দ্রকোষ রাগে খেয়াল শুনলেন পণ্ডিত রাজন মিশ্র এবং পণ্ডিত সাজন মিশ্রর কণ্ঠে।